আকাশবাণী কৈলা শহর, আজ শুক্রবার, 10ই আশ্বিন 1948 শকাব্দ, 14ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 2ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী।
1: যুবশক্তির উপরই আমার আশা। যুবকদের অনেকে পাপাসক্ত হলেও তারা স্বভাবপাপী নয়, অসহায়ভাবে পূর্বাপর চিন্তা না করে তারা এ পথে এসে পড়েছে। এতে যে তাদের এবং সমাজের কি হানি হচ্ছে তা তাদের উপলব্ধি করতে হবে। তাদের বুঝতে হবে যে কঠোর অনুশাসনময় জীবনযাত্রা ছাড়া আর কিছুই তাদের বা দেশের ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে না। সর্বোপরি ঈশ্বরকে প্রত্যক্ষ না করা পর্যন্ত এবং লোভ থেকে বাঁচার জন্য তার সহায়তা যাচনা না করা পর্যন্ত নিরস অনুশাসন তাদের বিশেষ কিছু হিত সাধন করতে সমর্থ হবে না। বাহ্যিক কোনো প্রকাশ ছাড়াই শিশু যেমন মায়ের স্নেহ অনুভব করতে পারে, তেমনি তিনি আমাদের হৃদয়ে বিরাজমান। এই অনুভূতি আশাকেই ঈশ্বরকে প্রত্যক্ষ করা বলা হয়। যেসব নবযুবক অনতি বিলম্বে পিতৃত্বের গৌরব লাভ করবে, জাতির পক্ষে তারা হচ্ছে ঠিক লবণের মতো। লবণ তার স্বাদ হারিয়ে ফেললে পরে লবণাক্ত করা হবে কি দিয়ে? যুবশক্তি বিশ্বের সর্বত্রই চঞ্চল, সুতরাং পঠোদ্দশায় অর্থাৎ অন্তত 25 বৎসর পর্যন্ত বিশেষ চিন্তা না করেই ব্রহ্মচর্য পালন করা একান্ত প্রয়োজন। নিষ্পাপ যৌবন এক অমূল্য সম্পদ এবং ক্ষণিকের উত্তেজনা বা আনন্দ মেটানোর জন্য এর অপব্যয় অনুচিত। তোমাদের আমি গ্রামে যেতে অনুরোধ করছি, এবং প্রভু বা উদ্ধারকর্তা হিসেবে নয়, গ্রামবাসীর দিন সেবক হিসেবে। গ্রামের মধ্যে তোমাদের ডুবে থাকতে আবেদন জানাচ্ছি। কেমনভাবে জীবনযাত্রা প্রণালীর পরিবর্তন সাধন করতে হয় তা তারা তোমাদের দৈনন্দিন কার্যকলাপ এবং জীবনযাত্রা প্রণালী দেখে শিখুক। যথোপযুক্ত নিয়ন্ত্রণের মধ্যে থেকে বাষ্প যেমন এক মহাশক্তিতে পরিণত হয়, এবং নিয়ন্ত্রণে না রাখলে বাষ্পের যেমন নিজস্ব কোনো মূল্য নেই, তেমনি গ্রামবাসীদের জন্য হৃদয়ে শুধু দরদ থাকাই যথেষ্ট নয়। ভারতের ক্ষত বিক্ষত হৃদয়ে প্রলেপ লেপন করার জন্য ঈশ্বরের দূত হয়ে তোমাদের আমি বেরিয়ে পড়তে অনুরোধ জানাচ্ছি। তোমাদের যাবতীয় জ্ঞান শিক্ষা দীক্ষা ও পাণ্ডিত্যকে পাল্লার

0: দিকে চাপাও এবং অপর দিকে রাখো সত্য ও পবিত্রতাকে। দেখতে পাবে দ্বিতীয় দিকের পাল্লা অনেকটা ঝুঁকে পড়েছে। নৈতিক অপবিত্রতার দূষিত বায়ু আজ স্কুলের ছাত্রছাত্রীদের ভেতরও ছড়িয়ে পড়েছে এবং প্রচ্ছন্ন মহামারীর মতো তাদের সর্বনাশ সাধন করছে। সুতরাং ছেলেমেয়ের দল, তোমাদের দেহ ও মনকে পবিত্র রাখার জন্য আমি আবেদন করছি। তোমাদের সকল পাণ্ডিত্য শাস্ত্ররাজির তাবৎ জ্ঞান ব্যর্থ যাবে যদি না তোমরা সেই সব শিক্ষাকে তোমাদের দৈনন্দিন জীবনে রূপায়িত করো। চরিত্রবিহীন জ্ঞান এক শয়তানি শক্তি। পৃথিবীতে এই জাতীয় অনেক প্রতিভাধর চোর এবং ভদ্র দুরাত্মার উদাহরণ আছে। ছেলের দল, তোমাদের আমি বলতে চাই যে শেষ অবধি তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেদেরই হাতে। তোমরা যদি দুটি শর্ত পালন করো তাহলে তোমরা বিদ্যালয়ে কি শেখো বা না শেখো তার জন্য আমি কোনো চিন্তা করব না। একটি শর্ত হলো এই যে বিপত্তিকর যে কোনো রকমের অবস্থার মধ্যেই পড়ো না কেন, তোমাদের ভীতির সম্পর্ক রহিত সত্যবাদী হতে হবে। কোনো সত্যাশ্রয়ী ও সাহসী বালক এমনকি কোনো মাছিকেও আঘাত করার কথা কখনো চিন্তা করবে না। নিজ বিদ্যালয়ের সব কয়েকটি দুর্বল ছাত্রকে সে রক্ষা করবে এবং বিদ্যালয়ের ভিতরে বা বাইরে সহায়তা প্রার্থী প্রত্যেককে সে সাহায্য করবে। যে ছেলে ব্যক্তিগত জীবনে দেহ মন ও কর্মের সুচিতার আচরণ করে না সে যে কোনো বিদ্যালয় থেকে বিতাড়িত হবার যোগ্য। বীর ও সাহসী ছেলে সদা সর্বদা তার মনকে পবিত্র রাখবে, তার চোখের দৃষ্টি হবে ঋজু এবং হাত অপবিত্রতার স্পর্শ বিরহিত। জীবনের এই সব মৌলিক নীতি শেখার জন্য কোনো বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই ত্রিবিধ চরিত্রগুণ যদি তোমাদের থাকে তাহলে এক দৃঢ় ভিত্তিভূমির উপর তোমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে।
1: শুনলেন গান্ধী কথা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন ভক্তি গীতি। আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত। 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান। 9টায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12টায় অনুষ্ঠান পরিচিতি। 12:05 অতুল প্রসাদের গান। 12:30 শুনবেন নজরুল গীতি। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আধুনিক গান। 2টায় ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। 2:15 শুনবেন বাংলা ছবির গান। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান। গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে বিকেল 3:30। 6টায় ঘর গৃহস্থী। 7টায় ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। হ্যালো ডক্টর অনুষ্ঠানটি 8:05, 8:30 গোলমোহর। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 9:15 বাংলা ও হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:10 শুনবেন কাওয়ালি। 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু। শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি, মোহনদাস করমচাঁদ গান্ধী পোরবন্দরে জন্মগ্রহণ করেন 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। ছোটবেলা থেকে জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাস থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিখতে শুরু করেন। 18 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। অন্যায়ের বিরুদ্ধে গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ এবং শান্তিপূর্ণ প্রতিরোধ। ভারতের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী নেতা মহাত্মা গান্ধী নেতৃত্ব দেন অনেকগুলো আন্দোলনে, অসহযোগ, স্বরাজ ও লবণ সত্যাগ্রহ ইত্যাদি। মহাত্মা গান্ধীর প্রতি আমাদের আভূমি প্রণাম। সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1814 খ্রিস্টাব্দে। স্বামী অভেদানন্দ রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা, জন্ম 1866 খ্রিস্টাব্দের আজকের দিনে। অভিনেতা নাট্যকার শিশির কুমার ভাদুরীর জন্ম 1889 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতৃত্ব লাল বাহাদুর শাস্ত্রী। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত মানুষ ত্রিপুরা পত্রিকার সংবাদ শিরোনাম, বিশ্বের দরবারে শচীন দেববর্মনের যাত্রা এক অনুপ্রেরণা, বলেছেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশের পদত্যাগ, কমিশনের নিরপেক্ষতার দাবিতে প্রদেশ কংগ্রেসের গণসত্যাগ্রহ। ককপিটে রক্তারক্তি, 174 যাত্রীর প্রাণ বাঁচালেন ক্ষতবিক্ষত পাইলট। স্মিথকে কুর্নিশ মোদি ট্রাম্প নেতানিয়াহুর। বিমানবন্দরে যাত্রী হয়রানি, অটো পরিষেবায় বাধা দানের কড়া পদক্ষেপ। উৎসবের মরশুমে পকেটের টান, ফের অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। 2রা অক্টোবর উপলক্ষে ভারত জুড়ে বিশেষ গ্রাম সভা, সূচনা হবে সবকি যোজনা সবকা বিকাশ শীর্ষক জন পরিকল্পনা অভিযান 2026-27। ইউপিআইয়ে বসছে মাশুল, 76% ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে। এশিয়াড পোডিয়াম, 64 বছরের খরা কাটিয়ে কুস্তিতে রূপো নীতিশির। রুদ্ধশ্বাস সেমিতে পাক বধ, এশিয়াডের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি ভারতীয় হকি দল। শ্রীলঙ্কাকে 124 রানে গুঁড়িয়ে এশিয়াডের সোনার লড়াইয়ে টিম ইন্ডিয়া, সামনে পাকিস্তান। শুভমনে মুগ্ধ রোহিত, জয়ের কৃতিত্ব সতীর্থকে দিচ্ছেন ভারত অধিনায়ক। ব্লাড মাউথকে হারিয়ে সুপার লিগে শুভ সূচনা কল্যাণ সমিতির। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম, বাংলা ভাষার উৎকর্ষে বিশ্বভারতী, দিল্লি থেকে এলো চিঠি। মন্দারমণি সৈকতে রেড জোন চিহ্নিত করে প্রচার পুলিশের। মুকুটমণিপুরে 4.5 কোটিতে আলো রাস্তা সংস্কারে 2 কোটি। ভারতীয় পাইলটের বীরত্বে মোহিত মোদি ট্রাম্প নেতানিয়াহু। ব্রাজিল দলের জন্য বিশেষ উপহার কলকাতার 3 প্রধানের। 2027 বিশ্বকাপের সূচি ঘোষিত। দশই অক্টোবর ভারত পাকিস্তান মহারণ,

আম্বাজরে শহর, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনালে শ্রেয়সরা। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 4 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-34 এবং 24-26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 50% হতে পারে। সবজির জমিতে তর সংরক্ষণ বর্ষা পরবর্তী চাষের জন্য একান্ত প্রয়োজন, তাই জমির আগাছা দমন করে হালকা চাষ দিয়ে রাখতে হবে। জমি আগাছা মুক্ত রাখুন এবং প্রয়োজনে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বিভিন্ন ফল গাছের ডাল ছেঁটে দেওয়ার প্রয়োজন থাকলে অতিসত্বর এই কাজ সেরে নিতে হবে। শীতকালীন সবজি চাষের জন্য নার্সারি ও মূল জমি তৈরি করে নিতে হবে। অসময়ে বৃষ্টি থেকে রক্ষা পেতে বীজতলা বা মূল জমি কিছুটা উঁচু করে তৈরি করতে হবে। জমি কিছুটা শুকিয়ে নিতে হবে এবং হালকা ফাটল দেখা দিলে জমিতে কানি প্রতি 6 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এরপর জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার জল ধরে রাখতে জলসেচের ব্যবস্থা করতে হবে। এটি গাছকে মাটিতে শিকড় স্থাপন করতে সহায়তা করে। স্বাভাবিক পরিচর্যা যেমন আগাছা পরিষ্কার করে দেওয়ার মতো কাজগুলি চালিয়ে যেতে হবে। আপাতত জলসেচের খুব একটা প্রয়োজন নেই, তবে তর সংরক্ষণের জন্য জমির মাটি ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শীত মরশুমে টমেটো চাষের জন্য জমি তৈরির কাজ শুরু করে দিতে হবে। আবহাওয়া আগামী কয়েকদিন এই কাজের জন্য অনুকূল থাকবে। ভালো ফলনের জন্য ভালো বীজের পাশাপাশি ভালো মাটিরও একান্ত প্রয়োজন। মাটি শোধনের জন্য কানি প্রতি 15-18 কেজি চুন লাগানোর 21 দিন আগে হাল দেওয়ার সময় ছিটিয়ে দিতে হবে। তাছাড়া জমিতে 2 কেজি ব্লিচিং পাউডার, চুনের সাথে মিশিয়ে ছড়িয়ে দিলে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের হাত থেকে অধিকাংশ ক্ষেত্রে রক্ষা পাওয়া যাবে। শুকরের বাচ্চার শেডের মেঝে অবশ্যই হালকা গরম স্যালাইন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে ইকোলি সংক্রমণ প্রতিরোধ করা যায়, যা পরবর্তীতে সংক্রমণের মাত্রা বেশি হলে ডায়রিয়া বা মৃত্যুর দিকে নিয়ে যায়। তাছাড়া খামারে জৈব নিরাপত্তা বজায় রাখার জন্য মেঝে অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে নিয়মিত ধুয়ে দিতে হবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7:00।

বাণী জয়রামের কণ্ঠে ভজন শুনলেন ভক্তি সুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:50। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

0: মন্ত্রী বলেছেন, দেশ এখন দ্রুত সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানে প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। ফ্লাই দুবাইয়ের সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে বিদেশ মন্ত্রক। আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা ICC-র। আজ শুরু হচ্ছে সুপার সিরিজের বাছাই পর্ব। এশিয়ান গেমসে ভারত 10টি সোনাসহ মোট 66টি পদক জিতে তালিকায় অষ্টম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীর ভারত জনমুখী, সক্রিয় এবং সুশাসনের নীতিতে এগিয়ে চলেছে। দেশ দ্রুত সংস্কার এক্সপ্রেসে ছুটে চলেছে এবং যে প্রতিষ্ঠানগুলি পরীক্ষা পরিচালনা করে তাদেরও দেশের প্রয়োজনে সংস্কারমূলক কাজ করতে হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল UPSC-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেই সব তরুণদের সরকারি চাকরিতে আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন যারা সরকারি পদের প্রতি নয় বরং জনসেবার প্রতি আকৃষ্ট।
1: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
0: প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষাকে শুধু একটি ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত নয় কারণ এটি যুবকদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে আজ সমগ্র দেশ তাঁকে শ্রদ্ধা নিবেদন করছে।

এই উপলক্ষে দেশজুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজধানীতে অবস্থিত তাঁর সমাধিস্থল রাজঘাটে একটি সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। রাজঘাটে আজ গান্ধী জয়ন্তী এবং বিজয়ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লি ট্রাফিক পুলিশ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে যে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং যানবাহন ও পথচারীদের নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাজঘাট, রিং রোড এবং সংলগ্ন রাস্তাগুলিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হচ্ছে। গান্ধীজির অহিংস নীতির স্মরণে গান্ধী জন্মজয়ন্তীতে দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। 2007 সালের 15ই জুন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। হিংসা, বিদ্বেষ, হানাহানি, রক্তপাত বন্ধ করার বার্তা দিতে ও সচেতন করতে দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ গ্রাম সভাগুলির মাধ্যমেই পিপলস প্ল্যান ক্যাম্পেইন পিপিসি 2026-27 বা সবকি যোজনা সবকা বিকাশের সূচনা হবে। এই অভিযানের আওতায় গ্রাম পঞ্চায়েতগুলি অংশগ্রহণমূলক এবং তথ্য প্রমাণ ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে 2027-28 অর্থবর্ষের জন্য তাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে বর্তমান যুদ্ধ ও সংঘাতের আবহে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেওয়া তাঁর বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জাতির পিতার 157তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি বলেন, ভারত 2047 সালের মধ্যে বিকশিত ভারত হওয়ার জাতীয় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, কোন নাগরিক যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সহানুভূতি ও অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। 1904 সালের 2 অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর পূর্বতন মুগলসরাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর শাস্ত্রী উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের প্রথম দিনের আলোচনায় যোগ দিয়ে শ্রী গোয়েল খাদ্য নিরাপত্তাকে আলোচনার কেন্দ্রে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের G20 সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা ভারতের নীতির অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে খাদ্যকে কখনো ব্যবহার করা উচিত নয় বলেও তিনি জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে দক্ষিণী বিশ্বের দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আজকের সারের ঘাটতি আগামী দিনের খাদ্য সংকটে পরিণত হতে পারে। শ্রী গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তিনি। গোয়েল ব্রিটেনের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান, বাণিজ্য বিষয়ক সেক্রেটারি অব স্টেট জোনাথন রেনল্ডসের সঙ্গে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে এই চুক্তি ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করেন। চুক্তিটি 15 জুলাই 2026 থেকে কার্যকর হয়েছে। শ্রী গোয়েল অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী সেনেটর ডন ফ্যারেলের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং উভয় পক্ষ ভারত অস্ট্রেলিয়া সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা ত্বরান্বিত করার প্রচেষ্টা নিয়ে বৈঠক করেছেন। ব্রিটেনের ক্ষেত্রে ইতোমধ্যে কার্যকর এই চুক্তির পূর্ণ বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো, দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট FZ-1073 সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য আবুধাবিতে স্থানান্তরিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এর আগে রাষ্ট্রদূত তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ক্যাপ্টেনের চিকিৎসা ও সুস্থতার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ বিষয়ে আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং দুবাইয়ের অবস্থিত কনসুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। আবারও ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, PIB ইম্ফলের ADG ডক্টর এনগাম পামে, DDK আইজলের অধিকর্তা সংবাদ নাম্পিবু মরিনমাই এবং CBC আইজলের MTS H লিয়ানভেলার মর্মান্তিক প্রয়াণে শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী বৈষ্ণব তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। প্রতিরক্ষা মন্ত্রক নাম্পিবু মরিনমাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তিনি সিনিয়র IAS অফিসার ডক্টর এঙ্গাম পামে, ADG PIB ইম্ফল এবং অপর একজন সরকারি আধিকারিকের সঙ্গে সফরকালে গতকাল আইজলের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ক্রিকেটে দুবারের চ্যাম্পিয়ন ভারত 7ই অক্টোবর কেপটাউনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2027-এর ICC পুরুষদের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে। গ্রুপ এ তে আগামী বছর 10ই অক্টোবর ভারত জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। উদ্বোধনী দুটি ম্যাচের পর ভারত 14ই অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হতে সেঞ্চুরিয়ানে যাবে। এদিকে উইন্ডোকে প্রাক টুর্নামেন্ট সুপার সিরিজ বাছাই পর্বের মাধ্যমে আজ এই টুর্নামেন্টটির আনুষ্ঠানিকভাবে সূচনা হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে। 14 দলের এই প্রতিযোগিতায় মোট 57টি ম্যাচ 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 66টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 10টি সোনা, 23টি রূপ এবং 33টি ব্রোঞ্জ পদক। পুরুষ হকি দল রুদ্ধশ্বাস সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ক্রিকেট দল শ্রীলঙ্কাকে 124 রানে পরাজিত করে স্বর্ণপদকের লড়াইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন দ্রুত সংস্কারের পথে এগোচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানের প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। আসন্ন পুর ও নগর সংস্থা নির্বাচনের জন্য গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। খসড়া তালিকায় আগরতলা পুর নিগম সহ 21টি পুর ও নগর সংস্থায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 6,31,388 জন। এর মধ্যে পুরুষ 3,08,983 জন এবং মহিলা 3,22,360 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 45 জন। খসড়া ভোটার তালিকায় আগরতলা পুর নিগমে ভোটার সংখ্যা 3,62,632 জন। রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, 8ই অক্টোবর পর্যন্ত এই খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি জানানো যাবে। দাবি আপত্তির নিষ্পত্তি হবে 12ই অক্টোবর, 15ই অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ 2রা অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীর 157তম জন্মদিন। সারা দেশের সাথে রাজ্যেও সরকারি ও বেসরকারি উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর গান্ধীঘাটে শহীদ বেদিতে মাল্যদান সহ এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উদয়পুরে দেওয়ালি উৎসব ও মেলাকে আরো আকর্ষণীয় করতে এবং পুণ্যার্থীদের জন্য আরো ভালো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে উৎসবের উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল উদয়পুরে সার্কিট হাউসে অনুষ্ঠিত মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্টের বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। এই সভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, দেওয়ালি উৎসবের আগেই বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে। কল্যাণ সাগর অমর সাগরের চারপাশ আরো সুন্দর করে সাজাতে হবে। দেওয়ালি উৎসব ও মেলা সফল করে তুলতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মিজোরামে এক মর্মান্তিক দুর্ঘটনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের 2 বরিষ্ঠ IIS আধিকারিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল আইজল জেলার পর্যটন কেন্দ্র সিয়ালুকের কাছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন PIB ইম্ফলের অতিরিক্ত মহানির্দেশক ডক্টর এনগাম পামে, আইজল দূরদর্শন কেন্দ্রের সংবাদ বিভাগের অধিকর্তা এন মারিন মাই এবং একজন কর্মী। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত গাড়ির চালক গজেন্দ্র দে হাসপাতালে চিকিৎসাধীন। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস গতকাল আগরতলা জগন্নাথ বাড়ি সংলগ্ন ডক্টর BR আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাস ও IGM হাসপাতাল সংলগ্ন ডক্টর BR আম্বেদকর ছাত্রাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা গ্রহণের জন্য আশা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা আবাসনে থেকে সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখেন, পাশাপাশি তাদেরকে আরো উন্নত পরিষেবা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। প্রদেশ বিজেপি কার্যালয়ে গতকাল এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের নেতৃত্বরাও। মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে আগামী পুর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে আলোচনা হয়, পাশাপাশি সাংগঠনিক বিষয়ে তিনি আলোচনা করেন।

0: সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে শুধু রক্তদান করলেই হবে না, সামাজিক সমস্যারও মোকাবেলা করতে হবে। তার মধ্যে নেশার বিরুদ্ধে লড়াই এবং নতুন প্রজন্মকে সুস্থ জীবনের পথে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রজ্ঞা ভবনের 1 নম্বর হলে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক জাতীয় স্বাস্থ্য স্বেচ্ছা রক্তদান দিবস 2026 উদযাপনের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় একথা বলেন। অনুষ্ঠানে এবছরের জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসের থিম ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইভস এই মর্মে একটি শপথ বাক্য পাঠ করেন সোসাইটি অব ভলেন্টারি ব্লাড ডোনার্স এর আগরতলা শাখার সভাপতি চন্দন সরকার। ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লীগের দ্বিতীয় খেলায় কল্যাণ সমিতি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল রাতে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-0 গোলে ব্লাডমাউথ ক্লাবকে হারায়। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 6.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার মন রোগী অশেবনা হার নাই যত নখা হামিয়া ভারত নংতাই নি নিন্ন কুনি বড় রোগ নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম দাং দাং রাং নাং ইয়াও চুবা মুরু বিদং ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খলাই যাবি দং ক্যাম্পো শাখাম নক দায় নক নক চিনি বদল নি বড় রখাং দং নি নিন্ন কুন চুবুই দং খে দিনে নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান এপ আয়ুষ্মান কার্ড নামে মান নাই শাক হামনা রুগনা যত নিমান থাই আয়ুষ্মান উঙ্কুন যত নিমুকুন তেইব কাহান্তে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 334 5377 ও নাম্বারও করুন দিয়ে।

আকাশবাণী আগরতলা। চংমারিনি বাকই মিয়াও বুটার মুংরেম কারিকা হাস্তে চংমারি কমিশন মুংরেম আউলি পুর নিগম নখবই কাইনই চিসা পুরতাই আউলি নাইখ্রাইনি বেবাগৈ বুটার মারি এংকা খড়ক দক রাশাই থাম চিসা সাই থামরা চার চিচার বরংনি বিশিঙ্গ চলা বুটার তঙ্গ খড়ক থাম রাশাই চার সাই চুকুরা চারচি থাম তাই বুড়ি বুটার খড়ক থাম রাশাই নই চি নই সাই থামরা দকচি আপনি বিশিঙ্গ থার্ড জেন্ডার এবার গুরুমান বুটার বুতঙ্গ খড়ক বুড়ে চিবা বুটার মুংরেম আউলি পুর নিগমনি বুটার মারি ইংকা খড়ক থাম রাশায় দক চিনে সাই দকরা থাম চিনে হাস্তে চংমারি কমিশন ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী শাকলাইখা অ তালনি চার শালমারি জোড়া বুটার মুংরেম শাখা শান মুংতাই বরণী ক্যাবিং মুংন রিউইমান আবন চলিওয়ান চিনি শালমারি জোড়া অ তালনি চিবা শালমারি ও ফাইনেল বুটার মুংরেম কারি জাগান অ তালনি নই চিসনি শালমারি নিশিমি হাস্তেনি বুটার মুংরেম আলাইদা সানফির মুং এবা এস আই আর চেংজাগান মিয়া শালথাং হাঙ্কর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার কক্তমা থুমনাই রোগনি থুম অকগ্ন শাখা ব শাখা এস আই আর নি জড়াও জে লুকুরগ্ন নোটিস রিজাক তংমুং বরগ্নি বুমঙ্গ মেপ খলাইজাক গরিখাই এবা গথগিয়া তংখাই বিএলু রোগ গরংজাক লুকুরগ্নি নুখুঙ্গ থাঙ্গাই নাংমানি কাংবলাই থুমানতে আবুন ইয়াগুল ই এ আরুনি বিশিঙ্গন ককচুমুনি বাকে আবরক ইসি ই আই নেট আপলোড খালাই জাগান গরংজাক বড় রগ্ন ই আর ও এবাকে এ ই আর ও হাবানগ খনারিনানি বাকে রিংজা গলাক হাঙ্কুর নাইকল ফাং অফিসার নাংমানো রোগী নং সামং তাংনাই গরিজা লুকুরক নক নুখুং করি লুকুরকনি বাকে নাংমানি হেল্প ডেস্ক হানমানিতে আলাইদা শিবির যোগালি জাগান তিনি অক্টোবর তালনি নই শালমারি ফিল সারা বিচিসিনি বেরেমনি আচাই মাসাল চিনি হা কত নি ফা মহাত্মা গান্ধী হা কতর বাই বাকসা হাস্তে অব হাপাংতে হাপাংনিয়া মথানি লোয়াজিমা বাই বরমরি ওই অশাল ন পালাই জাগাই তঙ্গ আবনু রুগিন রাজাখনি গান্ধীঘাট শহীদ থঙ্গ খুম্বগুই সুরি লাইমা বিশিং তিন কাইসা সবা খালাইকা উদয়পুর দেওয়ালিতে বানী।

0: নতাইব খাস হতন্নানি বাকই তাই মোতাইরি নাই রোগনি বাকই তের লুয়াজি নাই রোগন সাকলাইখা মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া উদয়পুর সার্কিট হাউস সংসাচক আমা ত্রিপুরার সুন্দরী টেম্পল ট্রাস্ট নি ককলাম পান্ডব মন্ত্রীকরা অকক সাকলাইখা আর রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গুমতি জেলা পরিষদ নি কাসকু দেবল দেব রায় এম এল এ অভিষেক দেব রায় তাঁকরা জে কে সিনহানো খবিনু জুদা জুদা নাইখুংনি সচিব রোগ মানজাক ফাইকা ককলাম পান্ডব মন্ত্রীকরা তেব সাকা দেওয়ালি তেনি সাকাং লামা হামিয়া রোগনি সামু পাইরিনা নাং কল্যাণ সাগর অমর সাগর নো কিটিংগৈ তেব নাইথতকে সাজগনে নাগান জুদা জুদা হামক্রাইকনাং সামুং বুতাং রগ্ন চেরি নাইনে নাগান দেওয়ালি মতাইতে তের নো চারিতি সেনা বাগে মন্ত্রীকরা জুদা জুদা নাইখুংনি অফিসার রগ্ন সামুং তাংনানি বাগে দাগিখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা শিকলা রোগংখা হদানি নাংকুকমা খুরুম পুইতে কাহামকুক রাষ্ট্র সেনামতি সামা ও শিকলা রোগ কতর বার যাই আসাগান মিয়া আগরতলা ওমেন্স কলেজ ও সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ 2026 মন্ত্রকরা শিকলা মানজু মং যোজনানো খবনো কিচাসব তাংবু তাংনো চেঙ্গে রিমা ও ব অকক সাকা মিজোরাম নি কাইসা কিরিমা সিংসা লাহার পাতি মুঙ্গনো কক থুমতে আওয়াই মুং কক চংলাইনুক নি খরং নি চাকরা আইআইএস দাগিফাং ন খবৈ খরকতাম থেজাগা মিয়া আইজল জেলা নি বেড়াই খেড়ে থাই শিয়াল শুকনি গানও অপাতেমুং অংখা থৈনাই রোগনি বিশিঙ্গ তঙ্গ পিআইবি ইম্ফল নে আলাইদা দাগিফাং ডক্টর এন গাম পামে আইজল দূরদর্শন কেন্দ্র নে কক্তুমা খতর নে দাগিফাং এন মারিন মাইন খবৈ ন খরকসা সেবক পাটিমুঙ্গ শাক দুঃখ মাঞ্জাক মালখং চালক নাই গজেন্দ্র দে তাবুক শাক নাই জাগাই তঙ্গ বসং বাংথায় হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস মিয়া আগরতলা জগন্নাথ বাড়ি গানানি ডক্টর বি আর আম্বেদকর মু কুমু বুড়ি সেরেংনাই রোগনি তংথাইতে আইজিএম শাখাম নক গানানি ডক্টর বি আর আম্বেদকর জেলার সেরেংনাই রোগনি তংথাই নক রোগ থাঙ্গিনাই বেড়াই নাইকা হাস্তিনি জুদা জুদা থাইনি ফাইজাক সেরেংনাই রোগ কাহামকে সেব সাব মানি দাতং আবু রগ্ন চেরি নাইকাতে কাহাম সেবরিনানি বাকি অফিসার রগ্ন দাগিমং রিখা ত্রিপুরা ফুটবল মথাবার নাইকোজাক চন্দ্রমুকুমো অরণি পুইলা ডিভিশন ফুটবল নি সুপার লীগ নি থংলাইমাও কল্যাণ সমিতি কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া সানজানি থংলাইমাও কল্যাণ সমিতি নৈবুকচা গোল নি ফেরবাই ব্লাডমাউথ ক্লাব ন ম্যাচেনখা তিনি নখা কিসাসক মোনাকজাক টঙ্গানো হাস্তিনি বেবা খাং করো ওয়াতে ওয়াই মানুহিনি হজাক মুংরিখা নবার তৈবার নাইখুং তিনি সালনি তুংমারি সাগানি টংমানি থামছি ব্রী ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি আইচুক নি বুখাগো খামানে তোমারে তোমারে নই চি নই দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস কক্তমা তাবুক নিবাগে অরণ্য পাইখা উল্নে কক্তমা আওয়াইঙ্গানে সানজা দাম সিনেতাম সতী ব্রেচি বাবো
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য

0: in the Northeast News Bulletin, which came to you from the Shillong station of Akashvani. Have a nice day.
1: দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। আধুনিক গান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে।

0: विविध भारती पर कार्यक्रम रंग।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারের পরিবেশনা রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে ফোন করার জন্য ডায়াল করুন 0382429 5192 এই নম্বরে, আর কিছু কথা কিছু গান নিয়ে আজকের সুরের ভেলা।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার, বলুন।
1: শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি প্রেমজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: এই মুহূর্তে কথা বলছি সুস্মিতা দিদিভাইয়ের সঙ্গে।
0: অবশ্যই।
1: ঠিক তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি ভালো আছি, আর নিশ্চয়ই আপনিও ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি।
1: আর দিদিভাই, প্রথমে আমি আপনার কাছে দু মিনিট 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমি, কারণ আজকে নাম বলবো না। আর আমাকে গান তো দিয়ে দেবেন অবশ্যই, আর গানটি যদি আপনি 2 মিনিট কেটে দেন তাহলে মানে হবে। কারণ দেখুন, আমি বলছি কি, আজ তো হচ্ছে দুসরা অক্টোবর, ঠিক না? আজকে দেখুন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের গোটা বিশ্বে পালিত হচ্ছে অহিংসা দিবস।
0: সেটাই,
1: কারণ আজকের দিনে 1869 ইংরেজি দুসরা অক্টোবরে আমাদের মানে জাতির জনক মহাত্মা গান্ধী, যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং সত্য অহিংসা শান্তির আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। তিনি স্বয়ংশীলতা মানবতার পথে পথে চলার শিক্ষা দেন সবাইকে। আজকে দিনে এই জায়গা দাঁড়িয়ে উনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দেখুন, মহাত্মা গান্ধীজি তিনি শুধু ভারতের

0: মানুষের কথা ভাবেননি, গোটা বিশ্বের মানুষের কথা ভেবেছিলেন বলে আজকে আমরা গোটা বিশ্ববাসী অহিংসা দিবস পালন করছি। কারণ উনার যে আদর্শ, সেই আদর্শ কিন্তু আমাদের সবার হৃদয়ের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।
1: আর এই বছর 2026 এই বছর কিন্তু ওনার 157তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে সব থেকে। তো হ্যাঁ,
0: অহিংসা পরম ধর্ম, নন ভায়োলেন্স ইজ দি বেস্ট মিথ। আসলে দেখুন, তিনি শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য সবাইকে বলেছিলেন।
1: আর মহাত্মা গান্ধী মানে গান্ধীজি বলতেই কিন্তু আমরা জানি যে এমন একজন ব্যক্তিত্বের কথা আলোচনা হচ্ছে যিনি মানে রক্তপাত হিংসা ছাড়া যা অহিংসার পথে যার লড়াই ছিল। আর মহাত্মা গান্ধী নামে কিন্তু আমরা তাকেই সবসময় স্মরণে রাখি, ঠিক না? মানে অহিংসা মানেই মহাত্মা গান্ধী, ঠিক আছে? যতই জটিল পরিস্থিতি আসুক না কেন, আমাদের অহিংসার পথ নিতে হবে। কারণ হিংসায় কিন্তু সব কিছু পারা যায় না, ঠিক না? ভালোবাসা অহিংসার মধ্যে কিন্তু আমরা বড় বড় যুদ্ধ জয় করতে পারবো। আচ্ছা ঠিক আছে, গানের পছন্দটা আজকে বলুন।
0: আজকে গান আমাকে শুনিয়ে দিন, রক্ত রক্তের লেখা ছবি থেকে গুলো একটা গান রয়েছে, মন্দ কথা শুনুনি মন্দ কথা বিলুনি, এই গানটি শুনিয়ে দেবেন।
1: দেখছি আমি, হ্যাঁ,
0: তিনি যখন স্বাধীনতা সংগ্রামী, যখন স্বাধীন মানে দেশ স্বাধীনের জন্য যখন ব্রিটিশের সঙ্গে তিনি লড়াই করেছিলেন, তখন বলেছিলেন করেনগে ইয়া মরেনগে করবো তোমা মরবো, ঠিক না? আর আজকের দিনে 1904 ইংরেজিতে মানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি। তিনিও কিন্তু দেশের জন্য অনেক কাজ করেছিলেন এবং তিনিও ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ঠিক না? তিনি বলেছিলেন জয় জওয়ান জয় কিষাণ।
1: উনার প্রসঙ্গ নিয়ে আমরা ওই বিশেষ দিনটিতেই আলোচনা করব। তো আজকে আপনি গান্ধীজি সম্পর্কে অনেক সুন্দর কথা বললেন, আমাদের শ্রোতারাও
0: ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে যারা আমাদের এই আকাশবাণী কৈলাস শহরের এই অনুষ্ঠান ছোটবেলা শুনছেন, সবাইকে নিয়ে আমি এই গান শুনবো,
1: ঠিক আছে?
0: অনুরোধ, আপনারা ফোন করুন, কথা বলুন, গান শুনুন। সবাইকে নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার নেবেন, গান শুনুন।

0: নমস্কার সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আশুতোষ দেবনাথ কৈলাস শহর চণ্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি?
1: আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি, আপনি বলুন। হ্যালো,
1: একদম ভালো হয়ে গেছে, ভালো তো ছিলাম, আরো ভালো হয়ে গেছে,
0: আরো ভালো, আরো ভালো।
1: ফোনটা লেগে গেল।
0: হ্যাঁ,
1: আসলে ফোনটা যদি না লাগে মনটা খারাপ হয়ে যায়, কি যেন হারিয়ে ফেলেছি এরকম মনে হয় আর।
0: সেটাই, ঠিক আছে।
1: যারা লাইভ ফোনিং এ অংশগ্রহণ করে না, ওরা কিন্তু আমাদের যন্ত্রণা বুঝবে না। অনেক রয়েছে আমার আশেপাশে, অনেক কিছু ভালো পায় গান টান, এত না, কিছুটা ভালো পায়, কিন্তু আমরা যে গান শোনার জন্য যে এত সময় নষ্ট করি, ওরা আমাদেরকে পাগল বলে।
0: না, এটা আসলে হচ্ছে যার যার মনের ব্যাপার
1: জড়িয়ে আছে।
0: হ্যাঁ,
1: যারা ফোন করে না ওদেরকে বোঝানো যাবে না।
0: সেটাই সেটাই তো, শুধু ফোনের ক্ষেত্রে না, আমরা যে কাজটা করছি সেটা প্র্যাকটিক্যালি যে করছে সেই বুঝছে কিন্তু, ঠিক না? অন্য কেউ দেখে বা শুনে সেটার কিন্তু অভিজ্ঞতা নিতে পারবে না। কাজটা যখন আমরা নিজে করতে বসবো তখনই কিন্তু আমরা তার সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা জানবো, কি ভালো, কি ভালো লাগছে, কি লাগছে না, ঠিক না? আর এর চাহিদাটা কতটুকু নিজেই বোঝা যায়, ঠিক না? বেশ বেশ বেশ, বলুন গানের পছন্দ বলুন। হ্যাঁ,
1: আমি শুনতে চাই যারা এই গানটি তৈরি করেছেন, কেউ কিন্তু আমাদের মধ্যে বেঁচে নেই। বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে, আমার পূজার ফুল, 1982 সালে মুক্তি পেয়েছিল এই বিখ্যাত অ্যালবামটি, আজকেও কিন্তু বিখ্যাত হয়ে রয়েছে অ্যালবামটি। আর বিখ্যাত সেই গান কিশোর দার, আমার পূজার ফুল। আর এই গানটির রূপ দিয়েছেন মুকুল দত্ত। মুকুল দত্ত 2008 আমাদেরকে ছেড়ে চলে যান, আয়ুকাল ছিল 77 বছর। কিশোর দা চলে যান 1987, উনার আয়ুকাল ছিল 58 বছর। আর যিনি সুর দিয়ে সাজিয়েছেন হেমন্ত দা এই গানের মধ্যে, উনি চলে যান 1989, 69 বছর আয়ুকাল ছিল। আসলে কখনোই মনে হয় না যে উনারা নেই, আসলে প্রতি মুহূর্তে কিন্তু গানের মাধ্যমে উনাদেরকে আমরা স্মরণ করছি।
0: সেটাই, এই যে ভালো লাগা রয়েছে, ভালো লাগার মধ্যে কিন্তু উনারা লুকিয়ে আছেন। আমরা গান শুনছি, কার গলায় কার কণ্ঠে শুনছি, কার লেখা শুনছি, ঠিক না? এর মধ্যেই কিন্তু উনারা বেঁচে আছেন। আর এই আজ পর্যন্ত, যে আজ পর্যন্ত না, ভবিষ্যতে কিন্তু অনেক দিন ধরে, অনেক যুগ যুগ ধরে কিন্তু এই মহান শিল্পী তারকা যারা রয়েছেন, এরার গান কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম শুনবে, ঠিক না?
1: তো দুর্দান্ত গানটির

0: গ্রুপ মুকুল দত্ত দিয়েছিল।
1: ঠিক আছে,
0: আমি জানছি দিদি আপনাকে নিয়ে শুনবো, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবে, নাম বলছি না আমি।
1: ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ফোন করবেন, গান শুনুন।
0: নমস্কার,
1: নমস্কার।

0: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার,
0: আমি কুমারগড় থেকে বুলটি দাস।
1: আচ্ছা বলো বুলটি।
0: দিদি ভাই ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, তুমিও নিশ্চয় ভালো?
0: হ্যাঁ দিদি ভাই আমিও খুব ভালো আছি।
1: বাহ বাহ।
0: তো দিদি ভাই আমি একটু শ্যামা সঙ্গীত শুনবো। মা আছেন আর আমি আছি।
1: বাহ খুব সুন্দর গান।
0: সব ভাইকে নিয়ে শুনবো দিদি ভাই, আপনিও শুনবেন?
1: অবশ্যই।
0: নমস্কার দিদি ভাই,
1: ঠিক আছে গান শোনো কাজের সাথে সাথে। আর গানখানি শোনাচ্ছি আমি রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য।
0: ধন্যবাদ ধন্যবাদ দিদি ভাই আপনাকেও।
1: হ্যাঁ।

শ্রোতা বন্ধুরা, শুনছি রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি। তো সুরের ভেলা অনুষ্ঠানের মাঝখানে আমি আবারও আপনাদের, যারা নতুন শ্রোতা বন্ধুরা কল করতে চান বা অনুষ্ঠানে এইমাত্র আমাদের আকাশবাণী কৈলাসহর টিউন করেছেন, তাদের জন্য আমি আবারও আমাদের অনুষ্ঠানের ফোন নম্বরটা বলে দিচ্ছি, 0382429519। এই ফোন নম্বরে ডায়াল করুন আমাদের সুরের ভেলার

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ দিদি নমস্কার, নেবেন?
0: নমস্কার, বলুন।
1: আমি কৈলাসচল থেকে বরুণ সূত্রধর বলছি।
0: আচ্ছা বলুন
1: দিদি, একটা গান শুনবো। রাহুল দেব বর্মনের কণ্ঠে, গানের লাইন গানা হলো, যেতে যেতে পথে হলো দেরি।
0: ঠিক আছে, গানটা কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি, ঠিক না? অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানেও শুনি, বা আমরা যখন পার্সোনালি আমরা গান শুনি, কিন্তু তখন এই সব গানগুলো কিন্তু আমাদের মনে আসলে দাগ কাটে, আমরা শুনতে থাকি। তো বলুন, কিছু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন।
1: বলছি এইসব গান নাই দিদি, এইসব গান যত শুনবেন ততই শুনতে ভালো লাগে।
0: সেটাই, আমাদের এক শ্রোতা বন্ধু ফোন করেছিলেন, তিনিও ঠিক এই কথাই বলেছিলেন যে এই সব গান বা গান যারা গেয়েছেন, যারা এই গানের পেছনে রয়েছেন, তাদের কিন্তু আমরা যুগ যুগ ধরে মনে রাখব, ঠিক না? আমাদের মধ্যে যখনই আমরা এই সব গানগুলোকে বারবার ফিরে পাবো, শুনতে পারবো, বা বললাম যে পরবর্তী প্রজন্ম যারা আছে এরাও কিন্তু এই গানের সাথে জড়িত। হয়তো আপনি খেয়াল করেছেন, এখন কিন্তু সেই পুরনো অনেক গান কিন্তু নতুনভাবে গাওয়ার চেষ্টা করছে, বা ঠিক আছে, আমার শ্রোতা বন্ধুর সাথে কথা বলতে বলতে লাইন কেটে গেল। গান শোনাচ্ছি, খুব সুন্দর গান, আর ডি বর্মনের, শুনুন, ফোন করবেন।

0: নমস্কার, সুরের ফেলা। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: একটু জোরে বলুন না। হ্যালো,
0: হ্যাঁ, আমার এখানে ভলিউম ঠিক আছে, আমিও স্পষ্ট শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন।
1: অবশ্যই, মানে একটু ভলিউম বাড়ালে কি হয়, মানে ঠিকঠাক শোনা যায় আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, না ভলিউম ঠিক আছে, বলুন, আপনি বলুন।
1: কে বলছেন, পারমিতা দি?
0: কথা বলুন, বুঝতে পারবেন, কথা বলুন।
1: এরে, আমি আসলে কি যে হলো, যাই হোক, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা, ঠিক আছে।
1: অবশ্যই নিশ্চয়ই সবাই চিনতে পারছেন, আর
0: হ্যাঁ হ্যাঁ সবাই চিনতে পারছে,
1: শুভেচ্ছা। আর কেমন আছেন বলুন?
0: হ্যাঁ, ভালো আছি। আর পূজোর জন্য, হ্যাঁ পূজোর জন্য আপনাকেও ভালো থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে নিজের জন্য, পরিবারের সবার জন্য, ঠিক না?
1: একেবারে নকিং এট দ্য ডোর।
0: হ্যাঁ,
1: পূজো আসছে, পূজো যদি ভালো না থাকা যায়, অবশ্যই আমাদের মন একটা পর্যায়ে খারাপ হয়ে যায়।
0: হয়ে যাবে।
1: তো মা দুর্গাকে আমরা, মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করব যে আমরা যেন দুধে ভাতে থাকতে পারি, শরীরটা ঠিকঠাক ভাবে থাকতে পারে, সব মিলিয়ে মা দুর্গার আশীর্বাদ সর্বদা আপনার জীবন, আমাদের জীবনে অসীম সুখ সমৃদ্ধি নিয়ে আসো, তাই না?
0: সেটাই সেটাই। বলুন, গানের গানের পছন্দ
1: শুনতে চাইছি। গানটা হলো বাংলা ছায়াছবি, ছবিটার নাম হলো অনুসন্ধান। তো অনুসন্ধান ছবিতে একটা গান আছে, আমার স্বপ্ন যে

0: সত্যি হলো আজ, কাছে ছিলে এতদিন দূরে গেলে যে। আসতে পারছি না। যাই হোক, এই গানটা আমি যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, বিশ্বজিৎ প্রেমজিৎ বাবু, তারপর আমার মিঠুন চক্রবর্তী, আর আমার ছোট ভাই অবিনাশ তেলি, তারপর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, সুমন মুহুরি, কাজল মালাকার, সজলরা সজল মালাকার, তারপর কার্তিক মালাকার, আর ছোট ভাই দেবজিৎ দাস, আর নাসির ভাই। আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে গান শুনছেন বা সবাইকে শোনাচ্ছেন, তাদের জন্য রইল, আর আপনিও শুনবেন।
1: গান চলে এসছে, গান চলে এসছে, আপনিও খুব ভালো।

0: নমস্কার সুরের ফেলা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ কি গান শোনাবো? গানের লাইনটা আরেকবার বলো দেখি। হ্যালো, হ্যাঁ গানের লাইনটা আরেকবার বলুন। ঠিক আছে আমি দেখছি। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কি করেন আপনি?
1: আমি তো আমি কিচ্ছু করি না।
0: হ্যাঁ মানে হাউস ওয়াইফ না কি করছেন? সংসার আছে?
1: সংসার আছে।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছিলাম, বাড়ির কাজ করছেন তো? হ্যাঁ, সেটা সেটাকে আপনি কি করে বলতে পারেন যে আপনি কিচ্ছু করেন না? হ্যাঁ বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়িটা আপনি সামলান বলেই কিন্তু আপনার কর্তামশাই বাইরে গিয়ে উনি কাজ করতে পারছেন। আপনি সংসার দেখছেন, সবাইকে দেখছেন, শ্বশুর শাশুড়ি মা বাবা বা ছেলে মেয়েদের দেখছেন বলেই কিন্তু বাকিরা কিন্তু কাজ করতে পারছে। তো আপনার কাজটা কিন্তু ছোট নয়, অনেক বড়। আপনি একদিন ছুটি নিয়ে দেখুন আপনার সংসারটা কি হয়। সেটাই না, তো নিজে যেটা করছেন, যে কাজই করছেন সেটাকে সম্মান দেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার।

হ্যাঁ, গান চলে এসছে, আপনি শুনুন। এই কথাগুলো বলার সুযোগ পেলাম আপনার মাধ্যমে, তো ফোন করবেন অনুষ্ঠানে, রাখছি। কোনটা গান চলে এসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার পছন্দের আজকে তো চলে এসছে গানটা, পরবর্তীতে কিন্তু হ্যাঁ অনুরোধ রাখবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি?
1: হ্যাঁ দিদি ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: দিদি ভাই, আজকে তো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন।
0: সেটাই। হ্যাঁ বলুন।
1: ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। দিদি ভাই, একটা গানের অনুরোধ করছি, ছবির নাম হচ্ছে ইনক্লাব। আর গানটা হচ্ছে এই ভারত ভূমি এই জন্মভূমি। এই গানটা দিদি ভাই হবে?
0: আমি দেখছি একটু। হ্যাঁ
1: ঠিক আছে।
0: এই এই ভারত ভূমি
1: এই জন্মভূমি

0: ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, এই গানটা সকল মন্দিরকে নিয়েই শুনবো। আর আপনি ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আর আরোদিয়ার অনেক শুভেচ্ছা রইল সকল মন্দিরে।
0: শুভেচ্ছা আপনাকেও, আর খুব সুন্দর গান আজকের প্রসঙ্গক্রমে বেছে রেখেছেন আপনি, শোনাচ্ছি আপনার পছন্দের এই গান। ভালো থাকবেন, আপনিও ফোন করবেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি,
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার, হ্যালো।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন।
1: আমি গান শুনবো, গানটা হচ্ছে লোকগীতির মধ্যে পড়ে, গানটা হচ্ছে এরকম, বাবা তোমার দরবারে সব ছাগলের খেলা, এত সব ছাগল নিয়া মেলাইতো মেলা।
0: ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হবে।
1: এই গানটা নেটওয়ার্কে যারা আছে সবাই নিয়ে শুনুন।
0: ঠিক আছে।

0: নমস্কার, নমস্কার সুরের ফেলা। হ্যালো,
1: নমস্কার, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন বলুন?
1: আমি এই মুহূর্তে আগরতলা থেকে সুমন মোড় বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন, ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, প্রথম থেকেই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা,
1: যাই হোক, ফোনটা লেগে খুব ভালো লাগলো। আজকে একটি গান শুনতে চাই, কুমার শানুর কণ্ঠে যে কোনো একটা আধুনিক গান।
0: আচ্ছা, আপনার বিশেষ কোনো পছন্দ নেই না?
1: না, বিশেষ কোনো পছন্দ নেই, আপনার পছন্দের যে কোনো একটা কুমার শানুর আধুনিক গান শুনিয়ে দিলে হবে।
0: আচ্ছা, ঠিক আছে,
1: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, আপনিও ভালো আছেন? পূজোর প্রস্তুতি চলছে? ঠিক, নিশ্চয়
1: পূজো তো আসছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে।
0: অবশ্যই, আপনাকেও শুভেচ্ছা রইল, আর কুমার শানুর কণ্ঠে এখানে গান পাঠাচ্ছি, আপনি পরবর্তীতে ফোন করে জানাবেন, ঠিক আছে?
1: ঠিক আছে, ধন্যবাদ,
0: ধন্যবাদ, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভেলা। হ্যালো হ্যালো, হ্যালো
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ, গানের পছন্দটা বলো।
1: আমি আশা দিল বাংলা ভাষা ছিল, এই গানটা সুন্দর ম্যাডাম।
0: ঠিক আছে ঠিক আছে
1: ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ, তোমার পছন্দে গানখানি পাঠাচ্ছি, শোনো।
1: আমার সঙ্গে সঞ্জাবতি না আর আত্মচন্দ্রনাথ সঞ্জাবতি আর ভোজন সূত্রধর আর কুমার থেকে বলছি দাস।
0: ঠিক আছে, সবাই মিলিয়ে তোমার পছন্দের গান শোনো। ধন্যবাদ
1: ম্যাডাম, রাখি, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ফেলা। হ্যালো হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।
0: আচ্ছা বলুন।
1: তো আপনাকে পেয়েছি, বেশ ভালোই লাগছে, কারণ মাঝে মধ্যেই আপনি যখন আসেন সত্যি আমাদের সবারই ভালো লাগে। সে যেন আমার পাশে আজও বসে আছে, সেই গানটি মহান গীতিকার মুকুল দত্তের লেখা সেই গানটি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। এই গানগুলি চিরসবুজ, আজও আমাদের যদি গেতে রয়েছে এইসব গানগুলি। কিশোর কুমারের মাধুর্যপূর্ণ কণ্ঠে, মুকুল দত্তের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানটি হয়ে উঠেছে এক অনবদ্য সৃষ্টি। এই গানটি আবেগ, স্মৃতি ও ভালোবাসার একটি প্রতিচ্ছবি। আর সেই পুরনো গানগুলি যতই শুনি শোনার আর তৃপ্তি কিছুতেই মিটে না। এই গানগুলি সেই 70-এর দশকের সময়ে পুজোর সংখ্যা গানের মধ্যে অনেক জনপ্রিয় হয়েছিল। পুজোর প্রায় প্যান্ডেলগুলিতে এই গানগুলি বাজত, আমরা শুনতাম, মন ভরে শুনতাম, ভালো লাগতো সবারই। কিন্তু সেই গানগুলি আজও যখন শুনি সেই ফেলে আসা সেই
0: পুরনো স্মৃতিতে চলে যায়,
1: মনে হয় যেন আবার সেই ফেলে আসা দিনগুলি যদি দিনগুলিতে যদি যেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো সেই গানগুলি চিরস্মরণীয় হয়ে থাকবে সবার কাছে। আর এই গানটি শুনতে চাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের সবাইকে নিয়ে।
0: ঠিক আছে, খুব সুন্দর গান পছন্দ করেছেন। আপনার কথায় আমরা আসলে আবেগ পূর্ণ হয়ে গেছি। তো শুনুন আপনার পছন্দের গান আর সুরের ফেলার সবশেষ গান। আপনিও ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। নমস্কার।

কিশোর কুমারের কণ্ঠে গাওয়া এই বিখ্যাত গানখানির সাথে সুরের ভেলা অনুষ্ঠান থেকে শ্রোতা বন্ধুরা আজ বিদায় নিচ্ছি। কথা হবে আগামী সোমবার ঠিক 11টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

বেলা 12:05 শুনবেন অতুল প্রসাদের গান। নজরুল গীতির অনুষ্ঠান রয়েছে বেলা 12:30। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:05। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:30। দুপুর 1:40 বাংলা আধুনিক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 2:15 বাংলা ছায়াছবির গান। দুপুর 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। আজ 2 অক্টোবর, এই নিয়ে বিশেষ অনুষ্ঠান। আকাশবাণীর বিভিন্ন চ্যানেলগুলোতে রয়েছে সর্বধর্ম প্রার্থনা সভা। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিকেল 3:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত। সন্ধে 6:00 ঘর গৃহস্থির অনুষ্ঠান। রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে 7:45 এবং রাত 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি এবং আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

হ্যালো ডক্টর অনুষ্ঠানটি শুনবেন রাত 8:05। রাত 8:30 রয়েছে গুলমোহর অনুষ্ঠান। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইন্ডিজে সংবাদ রিলে করে শোনানো হবে। মিক্স মেলোডিজ অনুষ্ঠানটি শুনবেন রাত 9:15। রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10টায়। রাত 10টা বেজে 10 মিনিটে 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইটস রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে। রাত 10টা বেজে 20 মিনিটে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10টা বেজে 30 মিনিটে আগামী

আকাশবাণী গোল শহর। এবারের পরিবেশনা অতুল প্রসাদের গান, প্রথম শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অতুল প্রসাদের গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং মিতা হকের পরিবেশনায় অতুল প্রসাদের গান। আকাশবাণী কৈলাসহর, এবারে নজরুল গীতির অনুষ্ঠানে আজকের শিল্পী সুস্মিতা গোস্বামী।

নজরুল গীতির অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে নজরুল গীতি আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রীয় হিন্দি।

ন্যাচরাল গীতির অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে ন্যাচরাল গীতি আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

চিত্রমালা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। সবশেষ গানখানি শুনছিলেন লাল দোপাট্টা মলমলকা ছবি থেকে নেওয়া গান, মোহাম্মদ আজিজ এবং আনুরাধা পাডওয়ালের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এখন সময় দুপুর 1:29 হয়ে 55 সেকেন্ড। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অনিবার্য কারণে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচার করা সম্ভব হল না আকাশবাণী কৈল শহর। এবারে বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে আজ শুনুন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী কুড়াশহর। এখন সময় দুপুর দুটো, কিছুক্ষণের মধ্যে দিন।

এতক্ষণ নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে শুনছিলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারে বাংলা ছায়াছবির গান, আজকের ছবি অমর কণ্টক। প্রথম গানখানি শুনুন আশা ভোসলের কণ্ঠে।

অমিত কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে গানখানি শুনছিলেন। শুনছেন বাংলা ছায়াছবির গান অমর কণ্টক। ছবির এবারের গানখানি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনলেন অমর কণ্ঠক ছবির গান, আশা ভোসলে, অমিত কুমার এবং সবশেষে কিশোর কুমারের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: बौद्ध प्रार्थना तिब्बती।
1: नमो तस्स भगवतो अरहतो सम्मा।

আজ রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর 157তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনভর আকাশবাণী দিল্লি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। 3:30 থেকে সর্বধর্ম প্রার্থনা সভা এবং ভক্তিগীতি প্রথমে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। তার অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসর, সাতটায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অপবহিত পরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, 8:30 গুলমোহর, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 কুড়িতম এশিয়ান গেমস 2026 হাইলাইটস ডেইলি হাইলাইট।

ব্যাপারস ক্যাপসুল এই নাম দিয়ে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: ঘর গৃহস্থীর আসরে আজ আমরা আইছি চণ্ডীপুর গ্রামে। তো এই গ্রামের একজন কৃষক দাদার লগে আমরা এখন কথা কইরাম। দাদা নমস্কার, আপনার নামটা?
1: আমার নাম শিবশঙ্কর গোয়ালা।
0: আচ্ছা, তো বাড়ি তো চণ্ডীপুরই?
1: না, আমার বাড়ি মূর্তিছড়া। আমি কৈলাসর থেকে তখন বাড়িতে যাই,
0: বাড়িতে যাইতাছেন মূর্তিছড়া
1: গ্রাম।
0: দিয়ে? তো চণ্ডীপুর গ্রামেই আমার দেখা হইল আপনার সঙ্গে। আচ্ছা, তো এমনি আসুন তো বালা।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, তো এই যে আপনার গ্রামে আসুন, এই গ্রামটা কৃষির লিগা কিরকম উপযুক্ত?
1: না, খুব ভালো।
0: উপযুক্ত ওই মানে জলের ব্যবস্থা আছে, সরকারি ভাবে জলের ব্যবস্থা আছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চণ্ডীপুর এলাকা, চণ্ডীপুর অঞ্চলে তো পঞ্চায়েতে আছে,
0: হুম
1: জলের সুবিধা আছে।
0: হুম
1: আমাদের ওখানেও আছে, একটা পাম্প আছে যেটা নষ্ট আছে, সেটা এখন চলে নাই, সেটা সাপ্লাই এখন করে না আর কি।
0: আচ্ছা, তো জলের ব্যবস্থা আছে কি?
1: না, আমরার এখানে নাই, এখানে আছে।
0: আচ্ছা,
1: হুম,
0: তো আপনারা এখানে জল কৃষি কাজের লেগে জল কেমনে করে পান?
1: তো যেটা খাওয়ার জল দেয় সাপ্লাই থেকে, এটা থেকে মানে কিছু ইয়ে করিয়া দেই, সড়া
0: আচ্ছা,
1: আছে, সড়া থেকে কালেকশন করিয়া দেই।
0: ও ওই রকম ভাবে চইল্লা যাইতাছে গিয়া।
1: হুম হুম
0: তো ওই পাম্পটা যে নষ্ট, এটা আর ঠিক করানোর কোনো ব্যবস্থা
1: এটা
0: হইতাছে না?
1: ঠিক না।
0: এটা আর যোগাযোগ

0: শুনি না আপনারা।
1: না, এটা তো এটার মধ্যে তো ওয়ার্কার আছেন যেটা মাসে বেতন পান, এখন উনি যদি না করেন তাহলে তো কিছু করার নাই। আর এটা তো মানে সঠিক বুঝলাম না এটার ব্যাপারে কি আছে যে সঠিক আমরাও কইতে পারি না।
0: আচ্ছা, তো ওই চলতেছে
1: হ হ্যাঁ,
0: আর আপনারা
1: এটাও
0: কিছু?
1: মানে কি কয় এটারে, যেমন রং সাইড, রং সাইডে যেটা সাপ্লাই পাইপ ডেলিভারি দিছে এখানে এখন জল ওল ছাড়ে না আর কি, এদিকে জল সাপ্লাই দেয় না,
0: আচ্ছা
1: সাপ্লাইটা অলরেডি বন্ধই থাকে।
0: আচ্ছা আচ্ছা, আপনারা এদিকে খাওয়ার জলটা আইয়ে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, তো আউশ শাইল দুয়োটাই কি ক্ষেত করেননি ধান ক্ষেতে?
1: হাউস তো এখন আমরার দিকে ওই জলের সমস্যার কারণে করা যায় না।
0: আচ্ছা, ওই শাইলটাই করুন।
1: হুম হুম,
0: শাইল এবার কতখানি করছেন?
1: আমি তো এবার মোটামুটি করছি কানি, এক কানি দেড় কানির মতো, কারণ আমার ফ্যামিলি অসুস্থ, কইয়া মানে বেশি করতে পারছি না আর কি।
0: আচ্ছা, তো টোটাল জায়গা আছে কতটুকু?
1: না, আমার জায়গা জমিন নেই।
0: এটা বাগি করছেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, বাগি কিটা সিস্টেমে লইলা?
1: বাগি করছি যেমন।

0: আচ্ছা, ওই সাইলটাই করবেন।
1: হুম হুম
0: সাইল এবার কতখানি করছেন?
1: আমি তো এবার মোটামুটি করছি খানি, এক খানি দেড় খানির মতো, কারণ আমার ফ্যামিলি অসুস্থ, কইয়া মানে বেশি করতে পারছি না আর কি।
0: আচ্ছা, তো টোটাল জায়গা আছে কতটুকু?
1: না আমার জায়গা জমিন নেই।
0: এটা বাগি করছেন? আচ্ছা, বাগি কিটা সিস্টেমে লইলা?
1: বাগি করছি, যেমন আধা বাগি আর কি, আধা বাগি করছি আর কি।
0: আচ্ছা, তো মালিকে আপনারা কিটা সাহায্য করলো?
1: তো দুইবার গাড়ি দিয়া হাল বাইছে।
0: আচ্ছা, ট্রাক্টর লাগাইছে। এই দুইবার বাওয়ায় কি আপনার ক্ষেত হয়ে গেছে
1: না
0: না?
1: এরপরে নিজে পরিশ্রম করছি,
0: নিজে কিটা কুদালি করছো?
1: কোদালি করছেন,
0: আচ্ছা
1: কোদালি দিয়া করলাম, আইল টাইল সব কিছু নিজে করলাম।
0: আচ্ছা, এরপরে যে সার ওষুধ যে লাগবো এটি?
1: হ্যাঁ সার ওষুধ তো ইয়া পঞ্চায়েত ইয়া ব্লক থেকে আনেছি,
0: ওই
1: ধানও নিছিলাম ব্লক থেকে।
0: হ্যাঁ, এটি কি ফ্রি পাইছেন নি?
1: না ইয়া 10 টাকা করে 1 কেজি ধান।
0: আচ্ছা, আর সার ওষুধ কি ফ্রি পাইছেন?
1: সার সার তো অ্যাকচুয়ালি আমরা যেটা মানে জমিনে দেই না, তো
0: আচ্ছা
1: আমরা খুব কম সার দিয়া আর কি গৃহস্থী করি,
0: আচ্ছা
1: যেটা ভালো যেটা আমরা বুঝি আর কি,
0: আচ্ছা আচ্ছা
1: গোবর টোবর নিজের দিয়া
0: আচ্ছা, তো
1: করি।
0: গোবরও তো কিনতে লাগছে?
1: না গোবর বাড়িতে আছে
0: বাড়িতেই আছে। আচ্ছা, যাই হোক, এইখানে নিজের পরিশ্রমটাই বেশি।
1: বেশি।
0: এই যে কানি দের কানি জায়গা কুদালি করা কম কথা না। এখানে কি আপনি কামলা নিছেন?
1: না আমি
0: আপনি একলা?
1: আমি একলা করছি,
0: একলা আপনি, মানে কয়দিন লাগছে এটা রেডি করতে?
1: এটা রেডি করতে মনে করেন 15 দিন,
0: লাগছে,
1: পনেরো
0: কারণ
1: দিনের ভিতরে আমি ক্ষেত রেডি করিয়া লাগাই দিছি আর কি।
0: আচ্ছা, লাগানিও শেষ হয়ে গেছে 15 দিনে। কোন মাসে করলা? বাংলা কোন মাসে?
1: শ্রাবণ মাসের 13 তারিখে রুয়া ধরলাম, আর শ্রাবণ মাসের 6 তারিখে শেষ করে দিলাম।
0: আচ্ছা, তো শ্রাবণ মাস হইলে এটা কিন্তু বেশি একটু লাইমলা হইল নি না?
1: না
0: ঠিক হইছে?
1: ঠিক আছে,
0: আচ্ছা, অনেকে তো আষাঢ় মাসেও
1: না
0: হইল।
1: না ঠিক আছে, আষাঢ় মাসে অনেকও ক্ষেত গৃহস্থী করে বা ধান লাগায়, আমরা এদিকে জলের কারণে আর কি মানে আষাঢ় মাসে অত বিশেষ লাগানি যায় না,
0: লাগানি
1: আর
0: গেছে?
1: প্লাস গরু টরু আছে না সব তো ছাড়ি দেয়,
0: আচ্ছা
1: এই কারণে আর কি মানে আমরা আষাঢ় মাসে ধান লাগাইতে পারি না আর কি।
0: আচ্ছা, তো আপনার গ্রামে যখন আপনি ক্ষেত করুন, পাশের বাড়ির ও দাদা আছে, হউ দাদা আছে, সবাই এক লগে মিলিয়েই খেতে লামই, কারণ কেউ আগে কেউ পিছে লামলে ও যে গরু যে ছাড়া আছে
1: হুম হুম
0: ও গরুয়াই এত
1: যন্ত্রণা করবো।
0: যন্ত্রণা করব।
1: হুম হুম
0: আচ্ছা, বান্দরের উপদ্রব কিটা আছে?
1: বান্দরের প্রচুর উপদ্রব আছে,
0: আছে, আমি
1: প্রচুর
0: যেখানে দাঁড়াইয়া রয়েছি এখানে অত বলে বান্দরের
1: বান্দর।
0: সাংঘাতিক
1: হুম হুম
0: উপদ্রব।
1: হয়তো এই পাড়াতেও পুরা বান্দর আছে।
0: আচ্ছা, আজকে আমরা যেখানে দাঁড়াইছি এখানে নিয়ে আই পরে?
1: না
0: আচ্ছা
1: আইলেও কিছু করতে না।
0: আচ্ছা, তো এই বান্দরের উপদ্রবটা যে এটা কিতা আপনারা বন দপ্তরের কিতা জানাইছেন?
1: না
0: জানাইছেন না? ও তো আমি এই গ্রামে কয়েকজন দিদির লগে দাদার লগে কথা হইলাম, তারাও কইছেন জানাইছেন না। তো আপনারা সবাই মিললা এই সমস্যাটা গিয়া একটু বন দপ্তরের, মানে যেটা ফরেস্ট অফিস, ওটা একটু জানাইন না? জানাইয়া দেখুন না তারা কিটা করুন, কারণ এটা তো তারার সম্পদ, আপনাকে কিচ্ছু করতে, আপনি কিচ্ছু করতে পারতেন না। আচ্ছা, তো আপনারা কাছে এটা অনুরোধ থাকবো, আপনারা মানে কয়েকজন মিলিয়া আপনারা একটু যাইন, গিয়া একটা অ্যাপ্লিকেশন দিলে দিন, দেখুন তারা কিটা করে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এই বানরের উপদ্রবের লেগা কইছেন ধান বলে তুলিয়া খাইলায়, আপনার এদিকে কি এই ইয়েটা হয়?
1: আমরা জমিনও এদিকে ধান সব নষ্ট করি, তো খাই তো কম কিন্তু নষ্ট করে বেশি।
0: আচ্ছা, ও যে আপনি এখন বাড়ই গেছেন, ওদিকে কি তা নষ্ট হইতে পারেনি? আচ্ছা
1: তারা আই ফুললে তো নষ্ট করবো না।
0: আচ্ছা, তো আজকে লাগাইছেন যে শ্রাবণ মাস, তো আজকে 1 মাস হইছে আপনার শাইল ক্ষেত লাগাইছেন, ক্ষেতের অবস্থা কি তা এখন?
1: ক্ষেত তো এমনি এখন মোটামুটি ভালোই আছে, আমি কালকেই ঘুরে আইলাম, একটু গাছ হচ্ছে, এটা ওষুধ দিতে পারছি না, অবশ্য ওষুধ দিয়া দিলে মোটামুটি, আর কিছু তো আরো ওষুধ দিতে লাগবো, কিনিয়া যেটা আনিয়া দেওয়া লাগবো আর কি।
0: ওষুধ আপনার ফুকে না ধরলে ওষুধ দিলেই বা?
1: না না ফুকে তো ধরছিল, ফুকে ধরছে কিন্তু আমি তো ওষুধ দিছি না, যখন ফুকে ধরছে আমি আর তো জমিনে জল আসলো, আমি জল ছাড়ি দিছি, ছাড়ার পরে দেখছি যে 7 দিন পরে দেখি যে ফুক ছাড়ি দিছে।
0: ও আচ্ছা, এই জলের লগে ফুকের কিটা ইয়ে
1: কিছু একটা রিলেশন আছে যেটা আমরা হয়তো সঠিক কইতে পারি না, কিন্তু বলে জলের লগে কানেকশন ফুকের আছে।
0: আছে? আমি আরো শুনছি ফুকে ধরছে, দাদাই জল ছাড়ি দিছেন ফুক বলে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ, আর অনেকে জমিন আছে যেটার মধ্যে সবসময় জল থাকে সেটার পুক ছাড়ে না, তবে

0: ওষুধ দেওয়া লাগে।
1: আচ্ছা, মানে জল যাওয়ার আর রাস্তা নাই
0: না,
1: ওইটার মধ্যে ওষুধ দেওয়া
0: লাগে।
1: আচ্ছা, তো ওষুধ এই যে আপনারা রেডিও কোয়েশন শুনেন বা অনেক সময় শুনেন, ঘরোয়া পদ্ধতিতে যে ওই যে গরু সেনা দিয়া গুফর দিয়া যে ইয়া হয় রোগ পোকা দমন হয়, এটা তো কোনো সময় করছেন না?
0: করছি,
1: করিয়া কি তা হয়েছে?
0: লাভবান ফলাফল মিলছে।
1: আচ্ছা, তো আম এটা কোন সময় দিছেন?
0: এটা যখন মনে করেন হালিতে যখন ধরে এ সময় দেওয়া লাগে, আর ধানের সময় দিছি। এখন তো মনে কর এবার তো দিছি না, তবে আগে যেটা জমিন করছিলাম গৃহস্থী করছিলাম এই সময় দিছিলাম আর কি।
1: আচ্ছা, তো আমি কইরাম কিটা ও যে হালিত যে দিছেন এটা তো একেবারে হালকা করিয়া নিশ্চয়ই দিছেন, কারণ গরুর সেনা তো ভীষণ তেজি একটা জিনিস, তো নিশ্চয়ই আপনারা হালকা করিয়াই দিছেন, এটা তো রোগ পোকা ধরছে না। এরপরে যখন আপনার না মূল খেতে লাগাইলা
0: গরুর ছেনা, না ছেনা দিয়া তো দিছি না, গরুর যে লেদা গোবরটা গুলিয়া দিলে পুকে যায়
1: হালির মধ্যে দিছেন। আচ্ছা, এটা তো খুব ওই ইয়ে, এবং গোবর থেকে এটার মধ্যে তো একটু প্রোটিনও পাইলো, সার তো পাইলো, শক্তি পাইলো। আচ্ছা, এরপরেও আপনি জমিনে আবার মূল জমিনেও দিছেন এটা, তো আমার তো মনে হয় এটি দিয়া যদি ফুকা যায় গিয়া তো আপনার এই কীটনাশক ওষুধ দেওয়ানোর দরকার নাই, সারও আপনার দরকার নাই। এখানে কতটা পয়সা আপনার বাচ্চার, যেহেতু আপনার নিজের জায়গা না, কারণ যাই ফলবো আদা তো দিলে অন লাগবে, তো পরিশ্রম অনুযায়ী আপনার যদি ফসলটা না পাইন তো আপনার মানে লস হইব। তা আপনি এটা করিয়া দেখবা, আমার একটা আইডিয়া, বা আমরা এখানে দাদাবাবুরা যারা আইন তারা কইন যে প্রথম থেকেই যদি আপনার গরুর সেনা এবং গরুর গোবর দিয়া দিয়া এই ধান ক্ষেত্রে অভ্যাস করাই লাইন, তাহলে ফুক আইয়া দর তো কোন ভাই ফুক বনে তো হ্যাঁ সময় ইয়ে নাই, তো এটা দিয়া দিয়া যদি আপনি সপ্তাহে একদিনও আপনি ছিটাইয়া দিন হয়তো আপনার কষ্ট হইব, কিন্তু ও যে শলা আছে যে নারকেলের ইয়ে শলা কইন সুপারির
0: যেটা আমরা ঝাড়ু মানে
1: ওটা দিয়া যদি সিটেয়া সিটেয়া দিয়া দিন তে তো আমার মনে হয় রোগ পোকায় ধরত
0: না, ধরে না।
1: এর পরেও যদি দেখুন যে মাল কুলার না তখন তো আপনার
0: ওষুধ দিতে
1: লাগবই। আচ্ছা, যাই হোক, তো বাস দিতা না ওষুধ দিলাই বা ঘাস মরার?
0: না, ওষুধ দিয়া লাইম কারণ সময় দিতে পারতাম না আর কি।
1: আর যে রোদ উঠে ও রোদের মাঝে আপনি গিয়া এই ঘন্টা
0: কাজ করা,
1: আর ওখানে রোদের টেস্টটাও বালা নাই, তো এই রোয়ের থেকে আপনি ঘাস মারার ওষুধ দিলাইলে বরং ভালো। এরপরে আর কিটা যত্ন করবা?
0: এরপরে আর কিটা যত্ন করবো, তো দেখভাল করবো বানর টানর গরু টরু এসব আর কি, মানে এরপরে আরো জল বান্ধাইয়া রাখবো যাতে মানে ফসলটা ভালো হইব।
1: আচ্ছা,
0: আমার ফ্যামিলি অসুখ হওয়ার আগে মনে করেন 15 বছর আগে বা 12 বছর আগে করছিলাম।
1: করিয়া কেমন মনে হয়েছিল, ভালো লাগছিল
0: না? ভালো আছে, ফসলটা তো ভালো, আর ফসলও ভালো হয় প্লাস ধানটা যেটা এটাও ভালো। একটু আর কি মানে কঠিন আছে হালি তুলানিটা, যেটা হালি ধান বীজ ফালাইয়া যেটা হালি আমরা তৈরি করি, ওই হালির জটটা যে মানে অনেক নিচে যায় গিয়া, এটা সহজে তুলানি যায় না, ভাঙে যায় আর কি।
1: আচ্ছা, আপনি কি রকম ভাবে হালি বিশ্রাটা করছেন?
0: এটা তো আগে আমরা যেটা যে পদ্ধতিতে এসরাই কইছিল সেই পদ্ধতিতে সবে তো করতে পারছে না, স্যাম্পল যেটা আমরা যেভাবে করি সেভাবে করা হয়
1: না। হালি বিশ্রাটা আপনি মেইন বিশ্রাতেই করছেন?
0: হ্যাঁ হ্যাঁ, মেইন বিশ্রাতে।
1: দেশি পদ্ধতিতে আপনি যেইভাবে হালি করেন হইটাও সেইভাবে করছেন, কিন্তু কোন কোন দাদা বাবু আবার কইন বা কিটা আপনার উঠানের ও একটা সাইড দিয়া,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: যদি ফলিতিনের উপরে
0: উপরে
1: মাটি দিয়া
0: অনেকে করছে
1: মানে ধরুন একটু ফুড়ো করিয়া মাটি দিয়া যদি এটা করুন তাহলে তো এটার মাটিটা একটু বুসবুসা থাকে,
0: হ্যাঁ,
1: এইভাবে কইরা যদি আপনার তুলইন এবং লাগাইতে গিয়াও খুব সাবধানে। আমার তো মনে হয় মানে এই তুলা আর লাগানিটা যদি ভালো হয়ে যায় গিয়া তাইলে আপনার পুরা কাজই মনে হয় হই

0: আর একবার বাস দিতে লাগবো।
1: হুম হুম
0: তিনবার বাসের কথা কয়, তিনবারের মাঝে একবার বাস অন্তত দিতে লাগবো। এই কাজটি করলে আপনি অনেক বেশ বেশা ফসল পাইবা।
1: হুম হুম
0: যাই হোক, কিন্তু কথাটা কোয়া যতটা সহজ,
1: কোরআনটা
0: করাটা কষ্ট, এর মাঝে যে রোদ উঠে।
1: হুম হুম
0: আচ্ছা যাই হোক, তো ইউরিয়া সিটাই আর কি তার দিতা না, মা দিলাই শুনি
1: না না
0: থুরাইব সময় দিবা।
1: দেখি কোন সময় দিমু, কিন্তু এখন দিমু কি দিতাম না এটাও সঠিক না, কারণ ইউরিয়াটা দিলে জমিন একটু মানে নষ্ট করি লাই।
0: নষ্ট করি লাই, কিন্তু আপনারা কৃষক দাদারাই হইছেন যে একটু ইউরিয়া সিটাইয়া দিলে থোরটা বালা করিয়া
1: তাড়াতাড়ি বাইর হয়ে
0: বাইর হয়ে যায়, এবং তখন আবার
1: ওই ইউরিয়া দিতে গেলে কিছু আরো গোবর টোবর সার দেওয়া লাগে আর কি
0: ওই জমিনে।
1: হুম
0: আচ্ছা দিলে এরপরে
1: দিলে ওই যে সারটা মাটির নষ্ট করতো যে ওইটা আর নষ্ট করতো না,
0: আচ্ছা
1: গোবর দিয়া দিলে আর এটা নষ্ট করতো না।
0: আচ্ছা পানি প্রতি আপনার কতটুকু হইয়া পাইবা?
1: আমি তো যে জমিন করছি এটা তো আমি প্রথমে করছি, আরো আগে মানুষেরা করছে, এটা তো আমি সঠিক কইতে পারি না কতটুকু ধান পাইছে, আর আমিও তো কোনোবার করছিলাম না, এবার প্রথমে করছি, সঠিক
0: ইয়া নাই এখন পাইলে
1: আইডিয়া
0: বোঝা যাইব
1: হ্যাঁ হ্যাঁ
0: যে
1: আইডিয়া করতে
0: কতটুকু
1: পারতেছি না।
0: পাইলাম। তো অর্ধেক ফসল দিয়া দেওয়ান লাগবো মালিকরে,
1: হ্যাঁ হ্যাঁ
0: আর খেরও দিয়া লাউন লাগবো।
1: ফের অর্ধেক দেওয়া লাগবে।
0: আচ্ছা আর অর্ধেকটা পাইবা।
1: হুম
0: এই যে শীতকাল আইতাছে, বাস্তব কি তা লাগাইতা?
1: শীতকালে এখন দেখি রামাই টামাই লাগাইমো আর কি,
0: আচ্ছা
1: আর এটা তো বিচরা নাই, বিচরা থাকলে তো আরো কিছু বেশি করিয়া লাগাইলাম না, নিজের বাড়িতে এরকম জমিন নাই তো বিচরা থাকলে না লাগাইতাম,
0: ও একদমই নিজের জায়গা বলতে কিছু
1: বাগানের
0: নেই।
1: জায়গা তো,
0: আচ্ছা
1: বাগানে তো তো নিজের জমিন নাই,
0: হুম হুম
1: আর বাগানে যারা বসবাস করে তারা তো একেবারেই জমিন নাই, তো বস্তি বাড়িতে আছে যেটা এটা বাগি টাগি করিয়া দিন পার করা হয় আর।
0: আচ্ছা এমনি বাগানে আপনি কাজ করুন তো?
1: হুম
0: আচ্ছা বাগানে কাজ করার পর
1: বাগানে কাজ করি, সব দিন করা যায় না, অনেক সময় আরো অন্যান্য জায়গাতে কাজ পাইলে যাই আর কি,
0: কিতা কাজ করুন?
1: এমনি রাজমিস্ত্রি যুগালি পাইলে গায়ে বেড়া টাটি কাজ, রেগা টেগা আছে না,
0: হুম
1: রেগা
0: হুম
1: পাইলে রেগা আইলে করি।
0: আচ্ছা তো ছেলে মেয়ে পড়াশোনা করতেছে?
1: হ্যাঁ ছেলে তো পড়ে না, মেয়ে পড়ে এখন ক্লাস 6-এ।
0: আচ্ছা ছেলে পড়া বাদ দিয়ে দিছে।
1: হুম
0: আচ্ছা তো এই যে বাগানে আপনারা থাকতাছেন, এতে আপনার কিতা মানে লাভ হইতাছে?
1: লাভ আর কি, লাভ তো এরকম কিচ্ছু না, যেটা আমরা বুঝি যে কোনো মতো জিন্দেগি জীবনটা পার হইতে আছে আর কি,
0: আচ্ছা এটাই মানে
1: আর
0: অন্যদিকে
1: চেষ্টা করি যে পোলাপানের ভবিষ্যৎটা যদি বানাইতে পারি ঠাকুরের কৃপায় তাহলে তো এটাই ভালো।
0: ভালো এইটাই না। আপনার নামে তো জায়গা অ্যালট করে তারা দিছে,
1: হুম হুম
0: তো ওইখানেই যতটুক জায়গা আছে ওইখানেই কইছেন যে রামাইশ খেত লাগাই মো?
1: হ্যাঁ ওইখানেই থোড়াটা আছে যেটা চলার বুঝ
0: হুম
1: মনে করেন লাগাইতাম আর কি,
0: তো শীতের দিনে তো আরো অনেক ফসল
1: না
0: আছে।
1: শীতল শীতের দিনে যেটা আছে ফসল এটা মনে করেন আরো বস্তি বাড়িতে জমিন আছে বিছড়া আছে
0: হুম
1: কারো কাছে নিলাম নে আলু টালু ইয়ে করার লাগে আর কি, এটা
0: আচ্ছা
1: এরকম এইভাবে নিয়ে করা যায় আর কি।
0: আচ্ছা তো এখনো এইসবের কোনো
1: না
0: মানে
1: না ওখানে
0: সন্ধান পাইছই না?
1: না
0: আচ্ছা আলু যে করবা, আলুও কি তো অর্ধেক দিলাইতে লাগবো?
1: অর্ধেক তো দেওয়াই লাগবে।
0: এইটাও আধা বাকি সিস্টেমেই
1: হুম
0: করবা?
1: হুম হুম
0: আচ্ছা যাই ফসল করবা
1: সব
0: আধা
1: অর্ধেক।
0: নেই, তো আলু আপনি তুললেন বালা, কফি ক্ষেত করলেন, কফি তো আর আপনি সব এক লগে তুলতা না, তো যখনই তুলবা অর্ধেক দিয়া দিবা।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা আর আপনার খাইলা অর্ধেক, তো এই কইটা সংসার চলতেছে। আচ্ছা তো দাদা অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী খুব ভালো হোক এই আশা রইল। নমস্কার।
1: নমস্কার।
2: চৌঠা অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 24-26 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 96 এবং 50% থাকতে পারে। সবজির জমিতে তস সংরক্ষণ বর্ষা পরবর্তী চাষের জন্য একান্ত প্রয়োজন। এল্লাগিয়া

জমির আগাছা দমন করিয়া হালকা চাষ দিয়া রাখা লাগব, জমির আগাছা মুক্ত রাখতে লাগব। প্রয়োজনে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে হইব। বিভিন্ন ফল গাছের ডাল ছাটিয়া দেওয়া প্রয়োজন, থাকলে অতি সত্বর এই কাজ করিয়া নিতে হইব, দেরি হর্তা ফার্তা নাই। শীতকালীন সবজি চাষের লাগিয়া নার্সারি ও মূল জমি তৈরি করিয়া নেওয়া লাগব। অসময়ের বৃষ্টি তাকিয়া রক্ষা পাইতে বীজতলা বা মূল জমি কিছুটা উঁচা করিয়া আপনারা তৈরি করবা। জমি কিছুটা শুকাইয়া নিতে হইব, হালকা ফাটল দেখা দিলে জমিতে কানি প্রতি 6 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হইব। এরপরে জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার জল ধরিয়া রাখতে জলসেচের ব্যবস্থা করতে হইব। এটা গাছরে মাটির সঙ্গে তার যে শিকড়ের যে স্থাপনাটা, এটা করতে সহায়তা করব। এটা দেরিতে লাগানো আমন ধানের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা অবলম্বন করব। স্বাভাবিক পরিচর্যা যেমন আগাছা পরিষ্কার করিয়া দেওয়া, আপাতত জলসেচের খুব একটা প্রয়োজন নাই, তবে তস সংরক্ষণের লাগিয়া জমির মাটি কিন্তু আপনারা ঢাকিয়া দিতে পারেন। টমেটো যারা চাষ কররা বা যারার জমিতে টমেটো গাছ আছে বা লাগাইবা যারা, শীত মরশুমে টমেটো চাষের লাগিয়া জমি তৈরির কাজ শুরু করিয়া দিতে হইব। আবহাওয়া আগামী কয়েকদিন এই কাজের জন্য অনুকূল থাকব। ভালো ফলনের লাগিয়া ভালো বীজের লগে লগে ভালো মাটিরও একান্ত প্রয়োজন। মাটি শোধনের লাগিয়া কানি প্রতি 15 থেকে 18 কেজি চুন আপনারা প্রয়োগ করতে পারেন। লাগানির 21 দিন আগে হাল দেওয়ার সময় আপনারা ছিটিয়ে দিবা। এছাড়া জমিতে 2 কেজি ব্লিচিং পাউডার চুনের সাথে মিশাইয়া ছড়াইয়া দিলে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের হাত থাকিয়া অধিকাংশ ক্ষেত্রেই আপনার ফসলকে রক্ষা দিতে পারবা, গাছ সুরক্ষা পাইব। যারা শুকর পালন কররা, শুকরের বাচ্চা শেডের মাঝে অবশ্যই হালকা গরম সেলাইন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়া পরিষ্কার করিয়া রাখতে লাগব, যাতে ইকলি সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায়, যা পরবর্তীতে সংক্রমণের মাত্রা বেশি হইলে ডায়রিয়া এবং বাচ্চার মৃত্যু ত্বরান্বিত করতে পারে। এছাড়া খামারে জৈব নিরাপত্তা বজায় রাখার লাগিয়া মেজের মধ্যে অবশ্যই ব্লিচিং পাউডার দিয়া নিয়মিত ধুইয়া দেওয়া প্রয়োজন। শুধু শুকর কিতার লাগিয়া গবাদি পশু ছাগল বা ভেড়া যারা পালন কররা, অনেক সময় পরজীবীর আক্রমণ প্রতিরোধে কিন্তু আমরা এগুলি ব্যবহার করতাম পারি। আমরা প্রতিনিয়ত ঘর দর পরিষ্কার করি, তবুও দেখা যায় গরুর মধ্যে পরজীবীর অনেকটাই আক্রমণ ঘটে। যারা এ সময়টাতে মাছ চাষ কররা, আপনারা পুকুরের দিকে একটু খেয়াল রাখবা, মাঝে মাঝেই পুকুরের জালটা নিয়া আপনারা মাছের গতিবিধি লক্ষ্য রাখবা। দেখা গেছে অনেক সময়ই পুকুরের মধ্যে অনেকে নানান রকমের খাবার দাবার ফালাইন, অতিরিক্ত হইলে পরে এটা গ্যাসের সৃষ্টি হইয়া মাছ মারা যায়। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল আপনারা নিজেরা খাইবা, গবাদি পশুরাও খাইতে দিবা, যাতে গবাদি পশুর কোনো রকমের অসুবিধা না হয়। আপনার বাড়ির আশপাশ, আপনার গ্রাম, আপনার চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মশার উপদ্রব কমইব, আর মশার উপদ্রব কম মানেই ম্যালেরিয়া বা অন্যান্য মশাবাহিত রোগের হাত থেকে আমরা নিস্তার পাইব। কোনো জায়গাতে জল জমতে দিবা না, বদ্ধ জলাশয়ে মশা ডিম পারব, আর সেই মশার কামড়েই কিন্তু আমরা ম্যালেরিয়া রোগ হয়। মশার কামড় প্রতিরোধে অবশ্যই রাত্রিবেলা মশারি টাঙাইয়া ঘুমানির অভ্যাস করবা। যে সমস্ত গাছ আপনারা বর্ষার দিন লাগাইছিলা, সেই বর্ষার মরশুমে লাগানি গাছের যত্নার্থে কিন্তু করতে লাগব। গাছের গোড়াটা আপনারা ঢাকিয়া দিবা খের বা কচুরি পানা বা বিভিন্ন রকমের মালচিং পাওয়া যায় ইত্যাদিয়া, তাতে করিয়া জলীয় বাষ্পটা বাষ্পীভূত হইয়া গাছটার কোনো রকমের ক্ষতি করত না।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজকে আসরে আমন্ত্রণ জানাইছি একজন দাদাবাবু। দাদাবাবু নমস্কার, আপনার পরিচয় এখন দেউকা।
1: নমস্কার, আমি ডক্টর রতন দাস, উদ্যান বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকূটি।
0: আজ কিতা বিষয় লইয়া আলোচনা করতে?
1: দেখুন, আমরা যখন ওই অগ্রিম ফুলকপি বাঁধাকপি লাগাই, সেটা কিন্তু আগামী মাস থেকেই আমাদের চারা বপন করতে হয়।
0: আচ্ছা,
1: তো সেই
0: আগামী মাস বলতে বাংলা মাসে আষাঢ় শ্রাবণ মাস বা ইংরাজি
1: জুলাই
0: মাসে
1: অগাস্ট
0: জুলাই মাস,
1: মিশে
0: জুলাই
1: জুলাই
0: আগস্ট
1: অগাস্ট,
0: আষাঢ় শ্রাবণ পর্ব।
1: হ্যাঁ।
0: আচ্ছা, ও ভরা বৃষ্টির মাঝে গীতা সেরা উইব মাখে তৈবনি।
1: দেখুন, আমরা যেগুলো বাইরে থেকে আমরা এখনো বাজারের মধ্যে দেখবেন যে বাঁধাকপি ফুলকপি আসছে, সেগুলো বেশিরভাগই হয়তো বড়পেটা থেকে আসে, বা একটা অল্প অংশ এখন ম্যাক্সিমাম বড়পেটার থেকে আসে, আর অল্প অংশ একটা শিলং থেকে আসে। শিলংয়ে এখন হয়তো বৃষ্টিপাত নেই, কিন্তু বড়পেটাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আমাদের ওইরকম জাত অলরেডি আমরা আমাদের কাছে আছে, যেসব জাত অগ্রিম জাত, সেই সহনশীল। এক, দ্বিতীয়ত ফুলকপির ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে ডিউরেশনটা কত। আমরা মূলত তিন রকমের ভ্যারাইটি আছে, আর্লি, মিড, লেট। এখন যে ভ্যারাইটিগুলো লেট, যেগুলো অক্টোবর মাসে আমরা ফলন পাবো, সেটা যদি আমরা প্রথম দিকে এনে লাগিয়ে দিই, তাহলে সমস্যাটা হবে যে শুধু পাতা থাকবে, সেটার মধ্যে আর বাঁধাকপির ফল আসবে না। আর অগ্রিম ভ্যারাইটি যদি, আর্লি ভ্যারাইটি যদি লেটে সময় লাগাই, তখন অনেক সময় বাজারে দেখবেন যে ছোট ছোট, একেবারে ছোট ছোট, অক্টোবরে অক্টোবরে দেখে যেখানে বড় বড় ফুলকপি আসার কথা, সেখানে ছোট ছোট ফুলকপি আসে। কৃষক বন্ধুরা সেটাই ভুল করেন যে জাত সিলেকশনই প্রথম গোড়ায় গলত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা হলো যে উপযুক্ত জাত আমাদের সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত প্ল্যান করে, কারণ দেখুন কিছু কিছু জায়গায় এখন ধান চাষ শুরু শুরু হবে বা শুরু হয়ে গেছে, বাস্তু জায়গা যেখানে আছে সেই জায়গাগুলিকে আমাদের টার্গেট করতে হবে, যদি অগ্রিম আমরা ফুলকপি বা বাঁধাকপি চাষের দিকে নজর দিই। শুধু সেটা নয়, আমাদের ত্রিপুরা অনুগুলি ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় অগ্রিম বা মিড আর্লি ফুলকপি বাঁধাকপি চাষ করেন কৃষক বন্ধুরা। প্রবলেমটা কি আসে? প্রবলেমটা আসে যখন বীজ, যেমন আগামী মাসে জুলাই বা অগাস্টের দিকে ওরা চারা করবেন, তো তখন ভরা বৃষ্টি থাকে। যদি খোলা জায়গায় যদি বীজতলা করা হয়, তাহলে ড্যাম্পিং অফের একটা সমস্যা আসে। এক, দ্বিতীয়ত চুষক পুষার একটা সমস্যা আসে বীজতলাতেই। তো একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রথমে মাটির পিএইচটা দেখতে হবে কত, এক। দ্বিতীয়ত কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন বোরনের একটা স্প্রে দিতে হবে আর্লি, খুব আর্লিতে, কারণ আমরা যখনই দেখেছি বাজারের মধ্যে, বাজার থেকে যখন আপনার ফুলকপি যখন আনবেন বা ইভেন বাঁধাকপি আনবেন, মাঝ বরাবর যদি কাটি, তাহলে দেখবেন মাঝখানের যে অংশটা কিনা ফাঁপা থাকে অনেক সময়। হ্যাঁ, ফাঁপা থাকে, হালকা বাদামি রঙেরও থাকে অনেক সময়। অ্যাকচুয়ালি ফাঁপার সঙ্গে হালকা বাদামি রঙ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোরন ডেফিসিয়েন্সির সিমটম। তো যদি ওটা বোরন যদি কম থাকে, তাহলে আপনি দেখতে পাবেন যে আলটিমেটলি কৃষক বন্ধু কিন্তু ফলিয়েছেন, আমাদের থালেও চলে এসছে, কিন্তু হয়তো এখানে আরও 200 গ্রাম, 300 গ্রাম প্রতি ফলের ওজন বাড়ত যদি বোরনটা দেওয়া থাকতো, বল অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যদি থাকতো। যদি একটা গাছে 200 গ্রাম কম থাকে, আর যদি ওনারা 2000, নর্মালি আমাদের কৃষকরা হাজারের উপরই করেন, বড় অংশের ক্ষতি কিন্তু কৃষকরা ফেস করেন, যেটা ওটা নর্মালি কৃষকরা ওটা কাউন্ট করেন না। তো সেই ক্ষেত্রে উপযুক্ত জাত এক করতে হবে। দ্বিতীয়ত বীজতলা নর্মালি, যেমন আমরা যদি জলাইয়ের দিকে, বলেহরের দিকে দেখি, তাহলে ওরা কিন্তু বীজতলা খুব ভালো করে বানায়, খুঁটি দিয়ে উপরে তুলে, তারপর ওখানে মাটি দিয়ে উপরে পলিথিন
0: চাল বানায়।
1: তো ওই রকম যদি করা হয়, তাহলে কিন্তু এই যেসব সমস্যা, স্পেশালি ড্যাম্পিং অফ বা বৃষ্টির সমস্যা, সেটা কিন্তু হবে না। এক, দ্বিতীয়ত কৃষক বন্ধু অনেক সময় বলেন যে স্যার

0: ফুলকপি বাঁধাকপি ইয়েতে কাপে করলে কি হয়, টি কাপে? দেখুন, টি কাপে করে যে কস্ট হবে সেটা কিন্তু মানে ওই আপনার প্রোডাকশন কস্টের উপর একটা ভারী চাপ আসে। তা থেকে পট্রে ইউজ করা যেতে পারে, 98 সেল পট্রে, ছোটগুলো পট্রে ব্যবহার করা যেতে পারে। পট্রে একটা সুবিধা হলো যে সবগুলির গ্রোথ সেম থাকে, কোনোটা ছোট কোনোটা বড় এরকম হয় না। আর যদি একসাথে গাছ লাগানো হয় তাহলে প্রত্যেক গাছে ফুলও কিন্তু একই সঙ্গে আসে, আর ম্যাচিউরিটি একসঙ্গে আসে। তো যেহেতু আমরা অগ্রিম লাগাচ্ছি, তাহলে যদি একসাথে আমাদের প্রোডাকশন আসে তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। মার্কেট প্রাইস তখন 100 টাকার উপরেই থাকে, 100-120 টাকা প্রতি কিলো থাকে। তো একটা হলো বীজতলা তৈরির সময় যদি আমরা ট্রাইকোডারমা দিই, সিডিওমোনাস দিই, তো সিডিওমোনাস ট্রাইকোডারমা এখন বাজারে কিনতে পাওয়া যায়, একসময় পাওয়া যেত না, এখন ট্রাইকোডারমা সিডিওমোনাস দুটোকেই মিশিয়ে গোবরের সাথে মিশিয়ে 2 দিন রেখে তারপর বীজতলাতে দিতে হবে। আমরা নর্মালি বলি যে বীজতলা যখন দেব তখন প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে কম করে 2 কিলো গোবর সার যাতে থাকে, আর গোবর সারের মধ্যেই আমরা ট্রাইকোডারমা বা সিডিওমোনাস আমরা মিশিয়ে দিই। ভালো একদম যাতে ঝরঝরে গোবর সার থাকে তখনই ভালো হয়। আর তাছাড়া যদি পট্রেতে করি তাহলে গোবর সার 50% গোবর সার, 25% মাটি আর 25% বেলে মাটি বা আমাদের পলি মাটি মিশিয়ে যদি আমরা করি তাহলেও কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়। গাছ যখন দেখবেন যে দুপাতা দিয়েছে, দুপাতার সময় 19-19-19 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করুন। ম্যাক্রোফার্ড বলে বাজারে পাওয়া যাবে, এটা করা একান্তই আবশ্যক ওই সময়, কারণ ছোটো সময় যদি গাছগুলো স্ট্রেসে থাকে বা কষ্টে থাকে আলটিমেটলি যখন ফলন দেবে তখন কিন্তু আপনার ফলনটা
1: সঙ্গে ভালো করে পরিচয়
0: কিন্তু ফলন কম দেবে, কারণ অলরেডি একটা প্লান্ট স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে, ওর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিও চেঞ্জ হয়, ওই রকম তো রুট গ্রোথ ওই রকম হয় না যেরকম হওয়া উচিত, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি ফলনটা কম হয়। তো ছোটো সময় স্ট্রেস যাতে না পায়। হ্যাঁ, যখন আমরা 25-28 দিনের চারা তৈরি হবে তখনই কিন্তু যখন লাগানোর 4 দিন আগে জল দেওয়া বন্ধ করে দিতে হবে। অনেক কৃষক বন্ধুরা তখনও জল দেন, তখন বন্ধ করে গাছকে একটু স্ট্রেসে রাখতে হবে যাতে ও নিজের কমফোর্ট জোন থেকে সরে গিয়ে মাঠের মধ্যে লাগানোর পর যাতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তো সেটা লাগানোর পর আমাদের লক্ষ্য রাখতে হবে যে বীজতলা থেকে যখন আমরা সরাবো লাগানোর ইমিডিয়েটলি যাতে জল পড়ে। অনেক সময় কৃষক বন্ধুরা লাগিয়ে, আমি নিজেও দেখেছি লাগিয়ে জল দিচ্ছি দেব বলে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টাও চলে যায়, সকালে লাগিয়েছেন বিকেলবেলা জল দিচ্ছেন না, সেটা হলে কিন্তু আবার একটা সমস্যার সম্মুখীন হতে হবে ফর লং রান। কিন্তু মাটি যখন আমরা তৈরি করব তখনই একটা আমি আগে একটা বলেছিলাম যে আমাদের ড্যাম্পিং অফের একটা সমস্যা থাকে, মানে সেটা একটা রোগ। দেখবেন অনেক সময় চারা গাছ যখন আছে চারা গাছের গোড়া থেকে হালকা পচন ধরে গাছের টপেল ডাউন হয়, টপেল ডাউন মানে কাত হয়ে পড়ে যায় আর গোড়ার অংশটা ভেঙে যায়। তো সেটা নর্মালি ফুজিরিয়াম পিথিয়াম এইসবের জন্য হয়। তো নর্মালি যদি আমরা এই সিউডোমোনাস বা ট্রাইকোডারমা দেই তাহলে দমন হওয়ার কথা, না হলে সি ট্রিটমেন্ট তো করতেই হবে। সি ট্রিটমেন্ট নর্মালি আমরা ক্যাপ্টান দিয়ে ট্রাই করি বা অচুক মার্কেটে পাওয়া যায়, অচুক সেটা আমাদের ক্যাপ্টানও থাকে হেক্সাকোনাডল থাকে, তো সেটা যদি আমরা সি ট্রিটমেন্ট করি তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি দেখা যায় যে কোথাও একটা বা দুটো গাছের মধ্যে ড্যাম্পিং অফ শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে ক্যাপ্টান আর বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা ক্লোরোথায়োনিল স্প্রে করি তাহলে খুব ভালো এর ফলন পাওয়া যায়। যখন আমরা দেখব যে গাছ বীজতলায় থেকে যখন আমরা মেইন ফিল্ডে নিয়ে যাব, সেই ক্ষেত্রে প্রথম দিকে একটা সমস্যা আসে, সেটা হলো ডায়মন্ড ব্যাক মথ। তো ডায়মন্ড ব্যাক মথ একটা পোকা, সেই পোকার পেছন দিকটা আপনার ডায়মন্ডের মতো অনেকটা, হ্যাঁ, সেজন্য বলা হয় ডায়মন্ড ব্যাক মথ। সেটা কী করে,

0: সেটা গাছের পাতাকে খায়, ডায়মন্ড ব্যাক মথ। আর একটা একটা আছে আপনার বাটারফ্লাই, আপনার ক্যাবেজ বাটারফ্লাই। তো ক্যাবেজ বাটারফ্লাই হয়তো আপনারা দেখেছেন, হয়তো হালকা সাদা রঙের একটা প্রজাপতি থাকে, সেটা এই চারপাশে ঘুরবে, ডিম দেবে, আর ডিম থেকে যে লার্ভা বের হবে সেই লার্ভা পাতাকে খায়।
1: আচ্ছা,
0: তো এই দুটো, মূলত এই দুটো পোকা, তাছাড়া আরেকটা আছে চুষক পোকা, সেটা প্রায়ই দেখা যায়, পাতার নিচের দিকে নর্মালি থাকে, চুষে চুষে খায়। তখন দেখবেন পাতার ডাউনওয়ার্ডস কার্লিং হচ্ছে, পাতাগুলো নিচের দিকে কুঁকড়ে যাচ্ছে আর পিঁপড়ে হবে তখনে। তখনই আমাদের কিছু, প্রথমে তো চেষ্টা করা যায় জৈবিক ব্যাপারে কি হবে, নিম 4 ml প্রতি লিটার জলে মিশে যদি আমরা নিম তেল স্প্রে করি কিছুটা দমন করা যায়। আর ডায়মন্ড ব্যাক মথ আর আপনার ক্যাবেজ বাটারফ্লাই থেকে বাঁচার একটা ভালো পন্থা হলো, আমরা গাঁদা ফুল লাগাতে হবে। গাঁদা ফুল
1: ও কফি খেতর মাঝে মাঝে
0: মাঝে মাঝে লাগাতে পারি, চারপাশে লাগাতে পারি।
1: আচ্ছা,
0: দ্বিতীয়ত হলো আপনার, আমরা যেটা বলি সর্ষে, সর্ষের পাতা আমরা, সর্ষের গাছ আমরা লাগাতে পারি।
1: আচ্ছা, ওটা কিতার লেগে লাগাই তো?
0: কারণ দেখুন সর্ষের পাতা ওই পোকাগুলো আপনার ক্যাবেজ বা কলিফ্লাওয়ার থেকে বেশি পছন্দ করে।
1: আচ্ছা,
0: তো ওরা ক্যাবেজ কলিফ্লাওয়ারে না এসে, ফুলকপি বাঁধাকপির মধ্যে না এসে, ওরা শস্য গাছে বেশি পরিমাণে আক্রমণ করবে। তো যখন শস্য গাছে বেশি পরিমাণে আক্রমণ করবে, তখন একে ম্যাক্সিমাম পপুলেশন যেটা থাকবে সেটা শস্য গাছের মধ্যেই থাকবে। তখন আমরা যদি শস্য গাছের মধ্যে শুধুমাত্র স্প্রে করি, সেটা ইনসেক্টিসাইড স্প্রে যদি করি বা এবার নিম নিমও যদি স্প্রে করি, তাহলে এক, আমাদের স্প্রে ভলিউম কম লাগবে, মানে ঔষধ কম লাগবে। দ্বিতীয়ত যে আমাদের যে মূল যে ক্রপ আছে, মূল ক্রপ সেটা বাঁধাকপি বা ফুলকপি হোক বা অন্যান্য এই জাতীয় যেগুলো আছে, লাল বাঁধাকপি, তো সেই ক্ষেত্রে সেই বাঁধাকপির মধ্যে আমার স্প্রে করার কোনো দরকার পড়ছে না। তো সেই জিনিসটা আমার লক্ষ্য রাখতে হবে যে মাঝে মাঝে, নিয়ম হলো আমরা 4 লাইন লাগাবো, লাগানোর পর 1 লাইন হলো আমরা
1: ফুল
0: না না আপনার
1: সর্ষে।
0: সর্ষে।
1: আচ্ছা,
0: এখন সর্ষে দিয়ে কি হবে, সর্ষে দিয়ে আমরা সর্ষের শাকও, এক তো শাক হিসেবে বাজারে বিক্রি করা যাবে, দ্বিতীয়ত সেটাকে আমরা সাজেস্ট করি যে স্টেগারিং মেথডে লাগানো, কারণ শাক খুব তাড়াতাড়ি বড় হয় যদি আমরা কম্পারেটিভলি যদি দেখি ফুলকপি বাঁধাকপি থেকে। তাহলে সেটা আমরা কিছুদিন পর লাগাবো, যেমন আমরা বাঁধাকপি লাগিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপি লাগিয়ে নিয়েছি, লাগানোর অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন পরে আমরা সেগুলোকে সর্ষ লাগাবো,
1: সিটাইয়া দিলে
0: সেটা না বলতে লাইন ধরেই, লাইন ধরেই লাগাতে হবে। তো সেই ক্ষেত্রে সেই সর্ষ গাছে যদি আমরা শুধুমাত্র স্প্রে করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্প্রে ভলিউম, সঙ্গে শ্রম, লেবার সব কিছুই কম লাগছে। আর বাজারের মধ্যে আমরা যেটা দেখতে পারি যে অনেক সময় ফুলকপি আনার পর গন্ধে খাওয়া যায় না রান্না করার পর, তো
1: ওটা ঠিক কইছেন দাদু,
0: সেটা কিন্তু
1: এর মাঝে মাঝে ফুক,
0: এক্স্যাক্টলি
1: এই ফুকের যন্ত্রণায় ও মাই গো ভাই,
0: আপনারা যে মানে পোকাটা দেখেন বাজার,
1: ও বিছার মতন,
0: বিছার মতো সবুজ রঙের, সেটা কিন্তু ডায়মন্ড ব্যাক মথের লার্ভা।
1: আচ্ছা,
0: সেটা থেকে মথের একটা ডেভেলপমেন্ট হয় পরবর্তী সময়। কিন্তু সমস্যা যেটা কৃষক বন্ধুদের মধ্যে আছে, যে ওদের মূলত যে মানে স্প্রে ভলিউম বা স্প্রে কেমিক্যাল ইনসেকটিসাইড কখন কোনটা দিতে হবে তা নিয়ে বিশেষ জ্ঞান কিন্তু ওনাদের মধ্যে নেই। ওরা ম্যাক্সিমাম বাজার নির্ভর, যে বাজারে যেসব পাওয়া যায়, সেই অসুবিধার জন্যই আজকে আমরা দেখতে পাই যে বাজার থেকে আনার পর, রান্না করার পর বাজে গন্ধ করছে, ঔষধের গন্ধ করছে। দেখুন সব স্টেজের জন্য আলাদা আলাদা ঔষধ ব্যবহার করতে হয়। যদি আমরা যদি দেখি যে ইনিশিয়ালি পোকার আক্রমণ হয়েছে, তাহলে একরকমের ঔষধ, যখন ফুল চলে এসছে আমরা বাজারজাত করতে মনে করুন 3 দিন 4 দিন 5 দিন আছে, সেই সময় পোকার আক্রমণ হয়েছে, সেটার জন্য আলাদা ঔষধ। যদি আমরা ওই ঔষধগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু বাজারের গন্ধের কোনো প্রকোপ আমরা পাবো না রান্না করার পর। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে কৃষক বন্ধুরা প্রথমত ওই জ্ঞানটাই নেই, দ্বিতীয়ত অনেকেরই জ্ঞান আছেন কিন্তু চলো বাজারে যেটা পেয়েছি সেটাই ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে কি হয়, আলটিমেটলি ওরা তো বাজারে তো করে, কিন্তু একটা মাস পপুলেশনের জন্য লং টার্মে ক্ষণে ক্ষণে

0: ধীরে ধীরে একটা রোগের একটা প্রবৃত্তি আমরা দেখতে পাই। দেখুন, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি দেখি যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ক্যান্সার একসময় আমরা শুনতামই না, মরণব্যাধি, এখন কিন্তু মানে যে হারে ক্যান্সার স্প্রেড হচ্ছে, একটা রিজন কিন্তু আমাদের ইনসেকটিসাইড। আর দেখুন, আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে খ্যাত বাঁচা অভিযান করে অভিযান করতে হচ্ছে, রিজন বিহাইন্ড কিন্তু কৃষকরাই সম্পূর্ণরূপে দায়ী। যদি আমরা প্রেসক্রাইবড মেডিসিন, প্রেসক্রাইবড ফার্টিলাইজার যদি ব্যবহার করা হতো, তাহলে আজকে এই আজকে আমরা এই জায়গায় দাঁড়াতাম না, বেটার জায়গাতে দাঁড়াতাম। তাহলে এখানে সবাইকে এখনো আমরা অনুরোধ করব যে একসঙ্গে অর্গানিকে আসা সম্ভব নয়, ধীরে ধীরে আসতে হবে। কিন্তু ধীরে ধীরে আসার জায়গাটাতে যদি আমরা রিকমেন্ডেড ডোজ অফ ফার্টিলাইজার যদি আমরা ব্যবহার করি, ইনসেকটিসাইড ব্যবহার করি, তাহলে কিন্তু কালক্রমে আমরা সেটার যখন আমরা কুফল ভোগ করছি না করায়, তখন সুফল ভোগ করব।
1: আচ্ছা,
0: আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করা দরকার, যখন আমরা যেমন একটা ক্যাশুনাটের একটা প্রচুর পরিমাণে একটা ঔষধ ছিল, সেটা আমরা ব্যবহার করা হতো, সেটার জন্য দেখা গেছে যে পরবর্তী সময়ে ক্যান্সার মরণব্যাধি ওখানে হয়েছে। তো আমরা চাই না ত্রিপুরাতে এরকম কোনো সমস্যা হোক, ভারতবর্ষে ওই রকম কালো দিন আর দেখুক। সেজন্য কৃষক বন্ধুকে সেটাকে আবেদন রেখে যে কম পরিমাণে রাসায়নিক সার, রাসায়নিক ঔষধ ব্যবহার করে যাতে ক্ষেত কৃষি করেন, তা নিয়ে এখন আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি।
1: আচ্ছা, তো দাদাবাবুর মূল্যবান কথা আপনারা শুনলা, আপনারা এই দাদাবাবুর কথা শুনিয়া চাষবাস করুন, নিশ্চয়ই উপকৃত হইবা। তা আইজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: 아까시바니 아고톨라 저드니 파친 카방니 함정와야 버리 따북쟁저거 지니디니니 산자저라니 꽉보럭 아와이 반다 디니 카나바이니 닥터니 반다 디니니 닥터니 반다오 카나바이니 모두메호 에바 다이베티스 이베아마나로게 꽉람 샬라미니 반다 이베아마나로게 꽉쇼크로보이 সবাই খানার বলেন ডক্টর ভবতোষ দেববর্মা
1: বুকক সঙ্গ লামসগ চিনি চিনি সাকামগ্রানি পান্ডা ও সঙ্গতিনি খনালাইনাই ডায়াবেটিস বেমান রক্ষা ও চিনি ও পান্ডা ও পান্ডা ও সেরে শুক্রবে সানানি বাগেই চিনির চিনি ডক্টর বরম গনাং ভবতোষ দেববর্মানো লামসগ চিনি ও পান্ডা ও খুলুমকা
2: হামবাই
1: চুংতো সাইমানা নিমু চুঙ্গ ডায়াবেটিস কৈশা বুমু বেলাই খেন তাবুকনি ও হায়ং হাস্টে ও কুপুলং অংটংহা যতনি খুগনাসে ডায়াবেটিস ডায়াবেটিস নি খনাও ফিয়াবা ও ডায়াবেটিস তামনো হিনজাক
2: বেলাই কে হামবাই অজরারি মানে বাগে ডায়াবেটিস অংখা এমন একটা দীর্ঘমেয়াদী বেমার যেখানে চিনি থুয় গ্লুকোজনি পরিমাণ যদি স্বাভাবিক নিশ্লাই গিলা আঙ্গি কনস্ট্যান্টলি তঙ্কা আঙ্কায় আপনার ডায়াবেটিস হিন যেমন আপন তাবুক আং শুক্রবই সানা থাকে অব হাইকে সানাকলায় সঙ্গ যে সাপানো চামুং চাকে আবো চিনি বহকনি হইতে থয় গ্লুকোজ হিসাবে অ্যাবজর্বঙ্গ আ গ্লুকোজন সঙ্গ বসাগব এনার্জি হিসাবে সামনা থাকে হেঙ্কে চিনি শরীর যে পেনক্রিয়াস আ পেনক্রিয়াস নি হইতে কাইসা হরমোন আ হরমোনই বুম

0: ai insulin hong khoro ai insulin no seng je chamung sama no thoyo je glucose hisabe glucose hisabe jeta seng mano a glucose no chini bsak ni selo hab nyan ga ai insulin dorkar nango
1: hinketa kese chhalani musungo bui jotono je diabetes gna rog ba modumeho ni hinja go arbitrary ni tam ba khe hinka abo insulin ruru ni shawta kisa sangna ma song mani khe o insulin bo jaga raja bo jaga na haja
0: insulin rimani khe abo mane jekono skin skin no boribo jodi abo sana thang ka angai tabo ko diabetes hankai no song je eki rokom one sok lai phe ba diabetes ni ba onek type tongo mon type 1 diabetes tongo type 2 diabetes tongo gestational diabetes ni tongo jeta type 1 diabetes abo a type ni bemar okainka insulin bini mane insulin chi onkhori maya orthat pancreas je je pancreas noite insulin onkhoro a pancreas se bini nostong jak ngai bo a insulin chi onkhori maya ngai sara jibono bo banche tongnani bagai bono bairi noite insulin mari nai insulin chung sadharan to insulin injection onai manthogo abo skin ni just mane tolabo abo rijakta
1: abona hinke belakhino o bemato chung gore gore tai bunye khogo ba asna khanao tai bari ubi tongo je o hayung haste ganangnyo jotone khugono jotone nogono gono diabetes diabetes ni sen khanao ge o diabetes no chung tabuk to chung khana ka type 1 type 2 abo bongshogoto da na bini saksak da a bahake ang o diabetes kisa saimana mo sung khotai sa
0: belai ke ham bai sang man bagai diabetes je ang sekango type samani a type onusare abo mane pher layo abo type 1 khainka jonmogoto phanung mano othoba genetics ne hote panung mano ebong type 2 hunka hankai chini bishes kore unhealthy lifestyle rider sayati chamunu samani overweight othoba nini family history gnang othoba stressful life amorong ni hote nugo ebong bi besir bak jeng je diabetes diabetes nei nuglai mane 90 to 95% khetra na type 2 diabetes nuk jakta
1: inge tauni lifestyle ni bisingte awaza monomuni bisingte ni om hakin nuk jawta na aw hinge abono jeng o je jeng tabuni o jorawo tabuni je o lifestyle lo asak je chini chamunomung no jeng sitra chamung chalayo tong sitra tonglai mahai tabungni o boyar ba asna hamya jong jo to samung se chini bagai asuke chaya samung sa wi tongo phia ba jong abono katina thanga hanke chini tong thani belai khina jong tong kra kha tongai nango hanke jong ba hake je o diabetes no jong kasuna thanga hanke chini asuk je buni risk tam hnai bini diabetes ngmani yagolo babini tam tam chung risk nai nuguiman tam tam bini hamyangiman
0: abo kai chung mainly mane complication na hinman ka mane as diabetes jodi nang karon diabetes kai no chung kom beshi joton saimalona silent disease othoba silent killer hino mane da কেবনি শরীরও যদি তাবক ডায়াবেটিস কাঙ্কা না বে কোনো সিমটম ফুনুগিয়া কোনো লক্ষণ ফুনুগিয়া গাই জেপুরু লক্ষণ ফুনুগো আপুরু অনেক অ্যাডভান্স স্টেজ থাকে আপনি বাগৈ আবো বেলাই খে কিরমা ছিংসা এবং সং কমপ্লিকেশন গাই মেইনলি চিনি মকল নরম মানো চিনি কিডনি যেটা ভাইটাল অর্গান চিনি কিডনি রগ উঙ্কই মানো একচুয়ালি চিনি আবো আয়ুর্বেদিক ক্লাসিক্স মতে যেটা 5000 বছর সেগাং সাইকলাং মানে কাইসা ডায়াবেটিক পেশেন্ট নি সুতুই কাই বাইকে বুঝি মান বজে জায়গা সুতুইও আ সুতুইও মুসরুম রক কুফাই ফাই নাই
1: কুথুম নাই
0: কুথুম নাই
1: ও
0: কারণ আরো সুগার তঙ্গু
1: কুটুনি বাগে বড় মুসরুম রক থারতা না
0: আবো কাইসা থ্রেসুল চিনি রেনাল থ্রেসুল হই তঙ্গ রেনাল থ্রেসুল 180 অর্থাৎ 180 উপর থাকা হাঙ্কা নিনে সুতৈতই সুগার লাইনা সুর।

0: সুগারলাই কেনি নি বার্নিং নিউট্রিশন
1: প্রোটিন লাই
0: সুতিপ্রো রিয়ক মানে রিফান রিয়ক নাই ইয়কসা নাইটা সুতিপ্রো অথবা ইয়কসা এপা নং মানো অনেক দিন ধরে যারা মানে সুতি টকাঙ্কাই রিয়ক এপা নং মানো তবে বিনিয়া সুতিতে যদি সুগার অঙ্কর কাঙ্কাই মশরুম রো কুফুং নাই এনকাই জং আরন হাইতে ফেনা ফেনা হাইবং মানো এনকাই আরনি হইতে জং মানে একটা অনুমান খাইমানো যে সুগার ওঙ্কানা হানাই আবঙ্কা আগি যুগনি কাইসা মানে ওঙ্কতা টেস্ট খাইমানে সুগার না
1: ফর কোনো আমাই মেশিনটেশন ডক্টর আবো বাইনো আইডিয়া খাইতে না যে সুদৈ জানি যে মশরুম কথমকা হাঙ্কা আবো না তাবক তো তাবুনি যে মডার্ন যুগত আমাই কোনো ওপেন এরিয়া বা আমাই জাগারত কি বসতি লিয়া যত ন টয়লেটস আমাই কবামা ইন্ডিয়ান টয়লেটস বা কুমুট আমাই মেইনলি
0: যেকোনো কাইসা পেশেন্ট কাইসা সার্জিক্যাল প্রসিজার খাইনা থাকা রুটিনলি চেক আপ খাই ব্লাড সুগার খাইব কমন মাখাই সিম্পল ফাস্টিং ব্লাড সুগার
1: হ্যাঁ
0: তারপরে চামানি দুই ঘন্টা পরে
1: হ্যাঁ
0: 75 গ্রাম সুগার চারি ওই দুই
2: ঘন্টা
0: টেস্ট খাইমানো দেখাইছে টেস্ট দো এইচ বি এ ওয়ান সি হাই আবার প্রতি তিন মাস অন্তর অন্তর খাইমানো কারণ এইচ বি এ ওয়ান সি কে এমন একটা টেস্ট যেটা নিনি সকাং তিন মাস নিনি সুগার নি কন্ট্রোল বাহাই দো
1: মানে কি অ সুগার মানে চিনি বসাগো চিনি শরীর বসক পরিমাণ টানি না বা বসক টংহবা কাহাম তাই আবার নিশ্চয় বসক লাই থাকা বা হামিয়া
0: আবার টাইম টু টাইম কিছু কিছু চেঞ্জ ফাইও তবে তাবং লেটেস্ট WHO নি অনুসারে ব্লাড সুগার ফাস্টিং অর্থাৎ বহ খালিব অ খালিব হাই 70 to 100 আবনি মধ্যে তংখাই নর্মাল হিঞ্জাকো এবং মাইচামানি পরে হাই 140 নি কম মানে যতনসলাই কাহাম 120 রগ তংখা হাই মাইচামানি দুই ঘন্টা পরে রক আবর হাই নর্মাল রমজাকতা হাই এইচ বি এ ওয়ান সি যেটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন হিন আবখাই বিনি পার্সেন্টেজ 5.7% নি তলাব তংখা হাই চং কাইসে বরং নর্মাল মানে নন ডায়াবেটিক
1: ডায়াবেটিস আপনার সাইমানা কেন হিঙ্গে আও তাবনে জ্বর তো জরায় করা হিনজাগিয়া বব উমনি সিমি আমহাই রক্তাবগ্রম যা গৈতং যে অমহাই সুগার পেশেন্ট রক্ত ডক্টর বা জরায় করা যে বসু উমনি সিমি আমহাই বাঙ্গি মানে গবাং কক লোক যাক বুমরগ
0: তাবুক তো আব কোনো অমরনি কোনো মানে খাজা কৰিখা বিশেষ করে আংসাঙ্গ যে সাইথামানি টাইপ ওয়ান টাইপ টু গ্যাস্ট্রেশনাল নাই টাইপ ওয়ান খাই যদি টাইপ ওয়ান খাঙ্কাই আবার চেরাই জরাও না নুকজাগো ইয়া খাই বা শিকলা বসলগ নুকজাংনাই হ্যাঁ আর টাইপ ওয়ান ব যে কোনো অমরফানো নুকজাগৈ মানো তবে টাইপ টু মেইনলি আনহেলদি লাইফ স্টাইল টঙরাই দা চাই তৈ টং সামুং টংমানি অবেসিটি ফ্যামিলি হিস্ট্রি গনাং হ্যাঁ স্ট্রেসফুল লাইফ টাবুক টু স্ট্রেস সারা কেব টং মাই করে হ্যাঁ আবনি বাগৈ আব বিসি ইংগু আর টাইপ টু ডায়াবেটিস এবং 90 to 95% ক্ষেত্রে না আব নুকজাক টং তাবুক তাবুক সং নক নি বাইরে অঙ্কর কাইনো নুগো বসুক লামা গানা গানা ফাস্ট ফুড নি দোকান হ্যাঁ প্রসেস ফুড হ্যাঁ ভাজা খাইজাক সামুং কুল ড্রিঙ্কস নাই সুগার কন্টেন্ট বেশি আব অটোমেটিক আব সুগার বতিছে
1: জ্রাইরকনো আমহাই জায়াহনি সাইমান ফানোসে বোমা বুফারক সানজা কাঙ্কে জ্রাইরক বাই আবনো মাইয়া ফারলায়ো ফেয়া জং আবার চিনি বসারকনো জং সাইমানো যে ইন ফিউচার আমহাই সুগার বেমার ফান মানজাং মানো হনে ফেয়া তাবুনে ও জরাও জ্রাইও করা নাইয়া জং যে তাবু খানাই টংমানি হিঙ্কে আং তাকে সে সঙ্গনা মসংমানি হিঙ্কে ও যে আপনার কাসুনানি বাগে জং যে জায়া বানো জং তাম তাম

0: chini tong rai dia no chung kisa khalei ba bahake tong khang ko ba chini ama hai bemar ni chung kati wiman yak ni yogi man
1: ham bai abono sana thanka anka ayurvedic classics onusare chini kaisa tongo dinacharya hane dinacharya mane daily routine Sung mane bahike tong mungsa khang kai chini shorino susto khaitlang thangman abo phunugo sung puilano brahma muhurto
0: ashri sri
1: ma busanai brahma muhurto bolte tam bujika sal kamani der ghonta sakang abo joto sijono chen sung thango time bo jodi sal
0: te tanglamo
1: tabo romdi tini shoytao sal ka kangai aboni der ghonta sakangai 4:30 Sara chatta unang mabusanai. Busaka angai nini kisa aerobic exercise, jemon cycling panangka, jogging panangka.
0: Abo salchuk mani yagulak haike asak unglagna. Je tabu nong ayurveda mote hinke. Jitiba sal kanani kisa sakang.
1: কারণ আপরতাঙ্গই আং সাকান মানে ব্রহ্ম মুহূর্তঙ্গ খুব একটা স্পেসিপাল মানে স্পেশাল কাছে মুভমেন্ট আর ব্রহ্ম মুহূর্ত ও চিনি সাইন্টিফিক ব্যাখ্যাতেই সানা থাকা আঙ্কায় নেসেন্ট অক্সিজেন মানে ফ্রেশ অক্সিজেন অঙ্করু আবো যতন সলে ফ্রেশ এবং চিনি আয়ুর্বেদিক ক্লাসিক্স মতে সানা থাকা আঙ্কায় ফুং আইসিরি সিরি এঙ্কাই কফকাল হিনু চিনি শরীর তিনটা দোষ দঙ্গ বায়ু পিত্ত কফ এঙ্কাই আ কফকাল নসং সং আ কফকাল যদি থুই টঙ্কা হাঙ্কাই মুভমেন্ট খাইয়া বিষ্ণাও রকই টঙ্কা হাঙ্কাই তেব কফ বৃদ্ধি থানাই যেহেতু তাবুক মো ডায়াবেটিস টপিক ন সং ডিসকাশন খালাই টঙ্ক আর ডায়াবেটিক নি মেইন কারণ কাইঙ্কা কফকারক আহার বিহার সং মানে কফ মানে আ কফ দোষ বাড়ি নান যান যে কোনো একটিভিটি খাইকা হাঙ্কাইব আ মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস নাই আপনি বাকি সং আ কফ দোষ ন সং মানে অ্যাভয়েড খাইনা নিবাগে চং আ জরাও বসাওই সং একটিভিটি শুরু খাইনা নাংটা সিনে প্রাণায়াম পানঙ্কা আসন পানঙ্কা মেডিটেশন পানঙ্কা এবং আ বসা খালগে লগে ন তেকাইসা কক টঙ্গর মানে তুই তুই টুংলু লোক মানে লিউক ওয়ার মাটার যেটা সে ইংলিশ বাই না লিউক ওয়ার মাটার তুই টুংলু লোক
0: মানে
1: হ্যাঁ কুতুম বাই কসাং বাইয়া আব নমানি ফলে চিনি শরীর জিনিস চিনি যে মানে হর্ষাও চিন শরীর যে টক্সিন যে ওয়েস্ট প্রোডাক্ট হ্যাঁ জমক তমানে আব অঙ্কই থানায় শরীর হয়তো অঙ্কর থানায়
0: এবং চিনি
1: চিনি মেটাবলিক রেট ব মানে অঙ্ক অঙ্কাইটা অ্যাক্টিভিটি শুরু নাই
0: সামন খাইনি চ তো অমাহাই চিনি তাবুন যে লাইফ স্টাইল চং আবো কাইসা সুগার মানজাগো হমবানো আবলে ফিয়াবা চং যতন কিরিলাই দো ফিয়া চং কিরু হানপানাসে ও যে সামন তাবুন যে বরগ্র কে বো খাইনি আসা কসরাং গরৈনি হনে মানো ফিয়া মানজা খাঙ্কলে বিনি আবনি পরে তাই তাম তাম অং সং আবো তাবুক সং খানালাইনাই ডায়াবেটিস মানজামনি ইয়াগুলো আবো তাই কুবুনি জাগরগ তাই কুবুনি বেমারগ দা বাহারি মান কিসা সঙ্গনাম জমানি
1: অবশ্যই যদি ডায়াবেটিস গই তঙ্কা হাঙ্কাই এবং আনকন্ট্রোল ডায়াবেটিস কোন বিঠি বসালিয়া কোন লাইফস্টাইল ব মেনটেন খেলিয়া আবো হাইকে তঙ্কা হাঙ্কাই কমপ্লিকেশন নুগো যেমন আবো মাল্টিপল কমপ্লিকেশন মানো বক্রক নি হয়তো ইয়াকুং জরা বেবাক নি ভাইটাল অর্গান রমুই মানো
0: কে চং তাবক তৈসা সঙ্গনাম চং ফিরো ডায়াবেটিস মানজাকনানি সেকাং তো চং তাও সাইমাঙ্কা যে মানজাক থাক মানজাকিয়া তংনানি বাকি গাঙ্গে চং তাম তাম চাইয়া তংনানা ফিয়া মানজাকি থাঙ্কা যে তাবুক চং সাইমানি থাঙ্কা ডায়াবেটিস এঙ্গি তংখা ও বরফনি সাগো কে চং আ জরাও তাম তামনো চং খালেই বা চামুনো চং অ্যাভয়েড খাইনি নাংনাই
1: বেলাইকে হামবাই সঙ্গমানি বাকি সং পুইলানো চিনে আয়ুর্বেদিক তাম সাকাইন মালে যে কোনো রোগ ন ট্রিটমেন্ট খাইনা থাকা হাঙ্কাই বিনি নিধান পরিবর্তন খাইতে হিনছে মানে যে কারণে রোগঙ্গ আ কারণ নাইটুকুই নষ্ট খাইনানি কারিনানি হাঙ্কাই বিশেষ করে চিনে মানে চিনে পথ পথা পথ পালন মা খাইনাই
0: মানে
1: লাইফ স্টাইল মেইনটেইন মা খাইনাই যেমন আবনতেই তাবো কাইসা মৈটুঙ্কা কাইসা শ্লোক

0: পথ্যাং সত্যি গদার্থায় স কিম ওষুধ নিষেব নাই পথ্যে অসত্যি গদার্থায় স কিম ওষুধ নিষেব নাই অর্থাৎ নিং যদি সংস্কৃত বাই আবনও শুক্রবি সানা থাকা হাঙ্কায় নিং যদি পথ্য আহার সাই টঙ্কা হাঙ্কায় বিঠি সানানি কোনো দরকার নাইয়া ফিয়াবা নিং যদি অপথ্য হামিয়া সামংসি চাই টঙ্কা হাঙ্কায় নিনিয়া বিঠি কোনো কামও নাংলা নই সামানে আবো বেলাইকে নাংমানে তাবুক যেমন কাইসা উদাহরণ রি সানা থাকা হাঙ্কায় দই দই চিনি আয়ুর্বেদিক অভিসন্ধি কারক নিরম যাক অর্থাৎ অভিসন্ধি মানে চ্যানেল ব্লকিং মানে চিনি সরিব চিকন চিকন চিকন মানে চ্যানেল তঙ্গ আ চ্যানেল ন ব্লক খাই ব মানে বেমার সৃষ্টি খাই
1: দই
0: দই দই আপনি বাকিন মানে যারা শ্বাসকষ্টরনি রোগী অথবা যারা ডায়াবেটিক বিশেষ করে ডায়াবেটিক মানে কফ নিবাগই কফ দোষ নিবাগই যে যে রোগঙ্গ আ রোগ নিবাগই দই খাই যত্ন হলাই শত্রু যদি দই হরস চাই টঙ্কা হাঙ্কাই যে কোনো বিঠি চাই টংনি কোনো কাম নাংলা কোনো কাম মচুক শরীর অটোমেটিক নিনিয়া কারণ সুগার নি হয়তো ফানমাইয়াং টঙ্কা আপনার ইউটিলাইজ খাইমিয়াং টঙ্কা ওই শরীর তামকাই ইউ যে যিনি বাহান বিশিংয় যে বুফাম দমানি আ বুফাম সবাই সিবাই সবাই সিবাই হাঙ্কাই অটোমেটিক ক্যারাম থানা বিনি ওয়েট কমি থানায় আমরা মানে ক্যারাম ক্যারাম
1: ক্যারাম যেটাবো প্রেগনেন্সি জরাও যে সাকদেরিয়া জরাও ফানাও আমি ডায়াবেটিস নি সাইমানকা কিন্তু অ জরাও ডায়াবেটিস নি বিথিরক চাউইদে মান বা কোনো ক্ষতি দাতং
0: হব তো কাইসা ডায়াবেটোলজিস্ট অথবা গাইনিকোলজিস্ট বলুন তাহামকাই সাইমান নাই তাবো অমক ককে অমক হাইছে যারা সাকদেরিয়া ও ডায়াবেটিস মানজাখা তাবুক যেরাই আইসাইমানির সাথে সাথে বংনি সুগার লেভেল তংরুফান তংমানো অথবা নর্মাল ফানং তংমানো ফিয়াবা নর্মাল মানে ইয়াগুলো থিনাঙ্গ ব কিন্তু বুমাতে বসা আ মানে খরক নই ন ডায়াবেটিস উংনানি টেন্ডেন্সি তং থাঙ্গ আপনি বাকি সাকদেরিয়া পুরো বেলাইকে ডাক্তার বাই মানে
1: গরঙ্গই
0: মাতংনাই বিথি বুড়াই ডাক্তারনি এডভাইস চাউই মাতংনাইটা
1: আং তাবক তো সঙ্গে চুঙ তাবক তো ফল ফকলানি জরারও বহাইন গবাং মানো বাসি জানানি বা খালাই জাদিনি সালাইমানি খনাও ডায়াবেটিস গনাং গব জাইমিয়া ও জাইমানো হনে কিসা সঙ্গে চুঙ মাখে পুইলা ও যে মধু মধু বা যে চিনি মধু কতি কাহাম আবরক মানে যাতাই চারক আবরক মানে বমতই যারা ডায়াবেটিস গান আবার নঙ্গই দে মান চাওয়াই দে মান আবার কিসা
0: আচ্ছা আবো কাইসা কাইসা কাই সাবানা পয়লা মধুনি সাবানা মধু তো চিনি আয়ুর্বেদিক মতে বেলাই কাইসা কাহাম মানে মধু কুটি ফান কিন্তু মানে কপ্ন কমিরি নাই ফিয়াবা মধু কতালিয়া মধু কসাম নাই এবং আবো এক বছরনি কসাম নাই এবং মধু ব মানে এক চামচনি বেশি চাই মাংলা মেডিসিন আবো নি যে কোনো টাইম চাই মানো মানে যেফুর বিঠি সানা নাঙ্গো আর বিঠি বেপাক সানো অনুপান হিসাবে রিতা এমনি তো ডায়াবেটিক নি ফুড হিসাবে তো মধু তো মানে রিয়াক রিনান বৌচি দিয়া কারণ মধু ফানুংটং নিনি গটুই ফানুংটং চিনি ফানুংটং আবো আলটিমেটলি চিনি মানে থৈয় থাঙ্গে সুগার নঙ্গি থাঙ্গে ফর্ম সিমিস আলাদা বুম সিমিস আলাদা ফান আবো যতন একই মানে ফর্ম কনভার্টিং থাঙ্গো সুগার পাউডার খাই আপনার কিছা কিছা খাই তৈ কুটুম বাই নানতা মানে চাই তো চাই মাখাই কাহামতা
1: সঙ্গনা মজুম মাখে তাবুক সুগার অংজাগ্রক ন দমুয়ারক্ট চানায় আবার বিশৃঙ্গ বাক্সা কারক নাইমানি নগু হা আবো বমহাই
0: বেলাইকে হামবাই চিনি আয়ুর্বেদিক মতে কাইসা ডায়াবেটিক ডায়াবেটিস অথবা মধুমেহনের ট্রিটমেন্ট খাইনানি সূত্র কাইনঙ্কা কষাই তিক্ত কটু আমতই রসযুক্ত চামু জানানি কষাই মানে কফাক
1: কফাক
0: তিক্ত মানে কখা কটু মানে রিয়ক যেহেতু চিনি

0: কখা বলতে চিনে ও গাংলা কখা আবো বেলায় খে কামড়ি চিনে সুগার কন্ট্রোলতা জিনে নিনে অঙ্গ গাংলা হিন্দি মেথি জামুক বসাই মানো জামুক বেলায় খে কাহাম জামুক নি মধ্যে ফানো ফলিয়া জামুক নি বুসলুই আ বুসলুই নো ফরানই মানে দা পেস্ট অঙ্গ খাইয়ে চূর্ণ খাইয়ে
1: পাউডার খাইছি না হ্যাঁ
0: পাউডার খাই নাই তা পাউডার খাইয়ে আপনো কিচা কিচা খাই তুই কুটুমবাই নান তা জামুক নি বুসলুই নো ওই তেব তো মেথি ব চাইমন মেথি
1: নো
0: যে কিচেন ইউজ খাই মানে মেথি তেব বিজয় সার হই দ গুলঞ্চ মানে চিনি দুকসা সংদারি আমরংনি বেদে বেলাই খে রস বেলাই খে সুগার কন্ট্রোল খাইন বাকে কাহাম খাইছা বিথি
1: আমি আবুনি অজরানি যে লাইফ স্টাইল নি অজরাব যেসব যেন খালিচাই মানো যেসব যেন চিনি টংথানি জাথানি যেন রুল খে চলে উই মানো কেসব যেন চিনি সাক কাহাম যে আবনা যেন টনে মানাই হিকে তিনি অজরাব যেন বেলাখেন রানকুক মানে ককন যেন খানালাইখা হিকে চিনি আফা বাসু জরা গ্রীনি বাকে তা কিসা কক যে খাই টাই দাকুকাই বুকুক সকন আমি যে বেমার মানজাক তাই মানজাগিয়া সানি আমি দাকু বুকুক সকন সার নাম কক জানি মচুন
0: দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট আপনার অ্যাভয়েড খেমা চলি নাই ডায়েরি প্রোডাক্ট একদম তো অ্যাভয়েড খাইমিয়া মানে যত সম্ভব অ্যাভয়েড খাইমা খাই তত ন কাহাম গ্রাম উদক অনুপারসা মানে গ্রাম উদক মানে চিনি কামি আমসাইনি মান থংমানি যে মাল মাতা নি বাহান অথবা দুই নি মা অঙ্ক আরং নি পানো বাহান অথবা বলং হালং নি মা মানমানি মাল মাতা নি বাহান আমরং ন মানে যত সম্ভব চাই তোমাকে চাও নবান্ন পানং নবান্ন মানে নব অন্ন মানে কটাল চিনি মাই সিংতাবুক মাই বরমানি চিনি আসিন কার্তিক মা সকাই চং মাই কটাল মাননাই আ মাই কটাল চাকাঙ্কাই চিনি সুগার একদম মানে বাড়ি থাকা যে কোনো ধরনের মাই মাই কতাল আবো চানানি উচিত ইয়া খাইফানো চাবো অ্যাভয়েড খাইমিয়া কম খাই মানে কিসা কন্ট্রোল খাইমা চানাই যে মডার্ন সায়েন্সটি সানা থাকায় আ জাগার বেলাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স দো মানে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে সুগার চাখা মাত্র সুগার চুটকাই মানে বাড়িও থানায় গুরু বৈকৃতঞ্চ দেখা যাচ্ছে গুরু বৈকৃতঞ্চ মানে গুর জাতীয় চিনি ও কটুই জাতীয় চামুং নুং চাই মা তাই প্রমেয় হতো কপকৃচ্ছ সর্বম অর্থাৎ কফকারক যে কোনো ধরনের অ্যাক্টিভিটি সিডেন্ট্রি লাইফ স্টাইল পান টঙ্কা হ্যাঁ বাক্সা বাক্সা দিবর থুনানি অপাস টঙ্গ দিবর থুকাই তামুং কপ শরীর কপ বাড়ি থাঙ্গো আ কপ বাড়ি মানে ফলে নি ডায়াবেটিস নি টেন্ডেন্সি থাঙ্গো ফিউচার ফিয়াবা হরকাই নেন ঠিক টাইম মা থাই বুঝিকা হর থুয়া আঙ্কাই নি স্ট্রেস নাই স্ট্রেস নি ফলে নি স্ট্রেস হরমোন নি প্রভাবে নি সুগার বাড়ি থাই ঠিক আমন বাকিন চিনি টিপ্রা সারং নি মধ্যে নাবুক নুগ সানজানি মাইন দায়িত্ব চাই উইথু আপনি অনেক মানে কাহাম কাইসা মানে ফল মানো সুং যত লেট নাইট চাউই থু তত চিনি সুগার মানে মানে গোবাং থানাই
1: সানজাকলাই খেন মাইজা মানে তাবো জরার বলে এগারোটা বারোটা আমি জরার মাইজা ও সারিগুন টুকলায় আমি তাবো যে লাইফ স্টাইল নো মানে আমি বেলাখেন চিনি টম চাইয়া নহ মানো ফিয়াবা ও টম চাইনি বাকি যেন বেমার মানজা খাঙ্কে আফ্রুকে চিনি সাক নুসরু ফিয়াবা যেন সাক সাক যে চিনি সাক নামায় আয়ুক বারা মানে গলায়ু হিকে যেন তিনি খালাইকে অমহাই বেমার যে তাবু ও জরাও তাবু হায়ং হাস্তে ও অমসে লমই টংখা চিনি ত্রিপুরা হানি বড় রকব হাইন নক বাই নক যতনি নগসে অমহাই খরকসে খরক মানজাগি দো যেন বেলাখেন কিরিমা সিনজা ও বেমার যেন কাসুনানি বাকে যেন রম জায়গাখা টংনানি বাকে যেন তাম তাম খাইদাই দো আবরমে যেন তিনি সারনি বুকতেই যেন খালাইকে হিকে বেলাখেন হামবাই সার নিনি অমহাইকে জরার ওই সাই খানার বাকি চিনি পান্ডা আসন যে খাই টাই লোকর নব খাই টমানি বাকে যত্ন হামবা।

0: ককবরক অনুষ্ঠান এখানে শেষ হলো আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরে রয়েছে ককবরক সংবাদ এবং বাংলা স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ ছটি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস ঘড়েছে ভারতীয় মহিলা হকি দল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকার 5ম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বক্সায় বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে আনা একটি বাঘিনীকে জঙ্গলে ছাড়া হয়েছে। আজকে বিস্তারিত খবরে। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও জায়গা করে নিল তারা। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণ পদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্কাল। যোগেশ্বর দত্ত বজরং পুনিয়ার পর সুজিত তৃতীয় ভারতীয় কুস্তিগির যিনি এশিয়ান গেমসে পুরুষদের 65 কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুডা। তিনি চাইনিজ তাইপেই নিয়েন চেন চেনকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন অঙ্কুশ পাঙ্খল। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জেতেন লাভলিনা বরগোহাঁই। জন্মদিনে এই পদক জয় তাঁর কাছে বিশেষ বলে জানিয়েছেন লাভলিনা।
2: বহুত জ্যাদা স্পেশাল হ্যাঁ মেডেল মেরে লিয়ে কী না কী মে বক্সিং ছোড়নে ভি ওয়ালি থি উসকে বাদ সে ফির সে মেন্টালি স্ট্রং হোকে আনা আর জিতনা ও মেরে লিয়ে বহুত বড়ি বাত আর মে সোচ কে আই থি কি ইস বার মুঝে বার্থডে পে গোল্ড মেডেল হি চাইয়ে।
1: আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতীয় মহিলা দল। এছাড়াও তীরন্দাজির মিক্সড রিকার্ভ ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ভারতের কুমকুম মহত ও ধীরজ বোম্বা দেভারা। সেলিং বা নৌচালনা ইভেন্টে নেত্রা কুমানন মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। 29 বছর বয়সী এই ভারতীয় নাবিক মোট 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে 5ম স্থানে উঠে এসেছে ভারত। তার দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপ, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের 65 কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয় করে পারবেন।

0: হুডাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, পারভিন দক্ষতা, সাহস ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্যে শীর্ষে পৌঁছেছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারভিনের মতো মেয়েরা দেশকে গর্বিত করে তোলে। তাদের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন হয় এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই স্বর্ণপদক অগণিত তরুণ তরুণীকে, বিশেষ করে মেয়েদের অনুপ্রাণিত করবে বলেও রাষ্ট্রপতি জানান। অন্যদিকে স্বর্ণপদক জয় করায় ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয় দেশে হকিকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জেতায় অঙ্কুশ পাঙ্ঘালকে এবং কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতায় সুজিত কালকালকেও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় পুরুষ কোয়াড্রান্ট দলকে এবং মহিলাদের সেলিং বা নৌচালনা ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় নেত্রা কুমারানকে অভিনন্দন জানিয়েছেন শ্রীমতী মুর্মু। তীরন্দাজিতে পুরুষদের রিকাপ দলগত ইভেন্টে রৌপ্য পদক জয় করায় রাষ্ট্রপতি ধীরাজ বোম্বাদেওয়ারা, জসদীপ সঞ্জয় ভোগে এবং নীরাজ চৌহানকেও অভিনন্দন জানান। অন্যদিকে এশিয়ান গেমসে মহিলাদের রিকাপ দলগত ইভেন্টে ভারতের হয়ে প্রথমবার স্বর্ণপদক জয় করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঙ্কিতা ভাকত, কুমকুম অনিল মহৌদ এবং কীর্তিকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইচি নাগোয়ায় এবার এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। 27 বছর বয়সী শুটার নিরু এবারে আসলে 2টি সোনা, 1টি রূপো জিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। জাপানে ভারতের ডেপুটি শেফ দ্য মিশন অঞ্জলি ভাগবত জানিয়েছেন, গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নিরু ফের জাপান রওনা হবেন। পুরুষ দলের পক্ষে কে পতাকা বহন করবেন তা আগামীকাল স্থির করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে আজ কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ওই বিমানে কো পাইলটের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার আজ গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। একই সঙ্গে এই ঘটনায় তিনি কিভাবে সাহস অর্জন করলেন তাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। শ্রী মোদী বলেন, সারা দেশ তাঁর আরোগ্য কামনা করছে। ক্যাপ্টেন স্মিথের সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা বহু মানুষের জীবন রক্ষা করেছে। প্রধানমন্ত্রী স্মিথের মানসিকতার প্রশংসা করে বলেন, ভারতীয়রা জীবন নেয় না, বরং অন্যের জীবন রক্ষায় নিজেদের বিপন্ন করতেও প্রস্তুত।
1: উস সময় ভি আপনে আপনি জীবন কি পরোয়া নাহি কি, সবই যাত্রীও কে জীবন কি পরোয়া নাহি। আর সবচেয়ে বড় বাত, 140 কোটি দেশবাসীও কা আপনে মান বড়ায়, আর ইসলিয়ে মে हृदय से गर्व अनुभव करता। स्मृत अब मैं आपसे सुनना चाहूंगा।
2: सर मेरे लिए मैं सर से भी बोल रहा था, आप मेरे सबसे बड़े एक्टर्स हैं और मेरे को इनसे कौन करके मेरी हौसला कर रहे हैं, मैं बहुत बहुत बहुत गर्व फील हो रहा है।
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও মিশনে দিনটি যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। চীনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বেজিংয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। জাপানে ভারতের রাষ্ট্রদূত মাগুমা মল্লিক ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা টোকিওর এদোগাওয়ায় গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহরিন, মঙ্গোলিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়াতেও

0: একইভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিজয়ঘাটে লালবাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বক্সায় বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে আনা একটি বাঘিনীকে জঙ্গলে ছাড়া হয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সকালে বক্সায় ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দু মাসের মধ্যে আরও তিনটি বাঘ বক্সায় জঙ্গলে ছাড়া হবে বলে তিনি জানান।
1: দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সরকার এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ তাকে কিভাবে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর পর্যটকদের এখানে নিয়ে আসবে। তার সঙ্গে পরিকাঠামো হলদে গেছিলাম, সেখানে বন বাংলো তৈরি হচ্ছে। আগামী দু মাসের মধ্যে আরো তিনটি বাঘ এখানে ছাড়া হচ্ছে।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চল সুরক্ষা ও সংরক্ষণে দায়বদ্ধ। ব্যবসায়ীদের সহায়তার লক্ষ্যে রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক করমুকুব প্রকল্প রোড টেপের মেয়াদ চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ শুল্ক ইউনিট, অ্যাডভান্স অথরাইজেশন হোল্ডার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইউনিট এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিটগুলির রপ্তানির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া সামগ্রী অষ্টম পর্যায়ের ই নিলামের সময়সীমা বাড়িয়ে চলতি মাসের 31 তারিখ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদক লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অশেব নাহার নাই যত অন্য খাগা হামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রোগ নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু উই দং ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খলাই জাগি দং কেম্পো শাক হামনগো দায় নব নব চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নগুন চুগুই তং খে তিনি নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিমতি এবা আয়ুষ্মান অ্যাপ নি আয়ুষ্মান কার্ডস নামুই মাননাই সাক হাম নারুকনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তেই পোকাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা, ককতুমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতুমা ভূভাগ্র গংখা বসংনি ফা মহাত্মা গান্ধী বিসি বাচিসনি পংসুকমানর তিনি হা কতর গনাঙ্গই বরম রুবই মৈত খ্লাইজাগুই দম। এডিসি ভিলেজ কমিটি চংবারিনি আসুকথাই কাইথাম খনাতাইসা ভোট ইয়াসাক জাগান ফেরাংমন্ত্রী রতনলাল নাথ অসানি সাল রগ হাস্তে গনাঙ্গই চয়াউই ফেরাং মানথগ্রানি স্রাই স্রাই খ্লাইনান সাকা ফান বক্সিংকা এশিয়ান গেমস সালসাব ভারত কায়দ গ্রাংচাকনি মেডেল মানখা তাবু কক্তুমা সক্রুবুই বসংনি ফা মহাত্মা গান্ধী বিসি বাচিসনি বংশুকমান তিনি হা কতর গনাঙ্গই বরম রুবুই বন মৈতখ্লাইজাগুই তো গান্ধীজিনি মাংহায়াও দিল্লি কতালনি রাজঘাট তিনি যত তংথারনি সুরলেমান পান্ডা যুগলে জাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণান তাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফুঙ্গ ও পান্ডাব মানরেখা তাই মহাত্মা গান্ধী মাংহায়াও খুমতাম বগুই খুলুমং ইয়াফারখা ইয়াং আগিনি মন্ত্রীবক্রক থইজানায় লাল বাহাদুর শাস্ত্রীনি ফিল সারা নৈচি নৈ আচাইমা বিসি পংসুকমানর গুই তিনি দিল্লি কতালনি বিজয় ঘাট বিনি মাংহায়াও খুমতাং বগুই খুলুমং ইয়াফারকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাস্তে হব যাই যাইকে বরম রুবুই তিনি বসংনি ফা মহাত্মা গান্ধী আচাইমা সালপালা জাখা হাস্তে ফা ইন্দ্রসোনা রেড্ডি নাল্লু আগরতলানি সার্কিট হাউসনি গানা

0: মহাত্মা গান্ধীনি মাং থঙ্গ তাই গান্ধী ঘাট মাং হাইয়া ও খুমতাম গগৈ খুলমুং এফারকা বিন লগি সাম কর্তায় বানিয়া মন্ত্রী সান্তনা চাকমাবো তংবাইখা প্রদেশ বিজেপি কাসপু অভিষেক দেবরায় তিনি আগরতলানি সার্কিট হাউসনি গানা মহাত্মা গান্ধীনি মাং থঙ্গ খুমতাং গান্ডুই খুলমুং এফারকা আগরতলানি প্রদেশ কংগ্রেসনি চেতন বাইব তিনি মহাত্মা গান্ধীনি আচেমা সালন যাই যাইখে বরম রুই পালাই যাখা মহাত্মা গান্ধীনি মাংপলি ও খুমতাং বগুই খুলমুং এফারকা প্রদেশ কংগ্রেস কাসকু আশিস কুমার সাহা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ভারতনি পাইলট ক্যাপ্টেন স্মিথ মৎসরবাই বিডিও কল বিনি খাকরা তাই এলএমন বলাইখা কগলামনি জরা ক্যাপ্টেন মৎসার বীরখুংনি ককপিট পাতিমানে কিরিমা চিনসা হালগ্ন মন্ত্রী বক্রক সাকা মন্ত্রী বক্রক মুচাং মোদী সাকা ভারত বনতিউই খাতুন যাক
1: আপনি দীর্ঘায়ু কে লিয়ে আর উত্তম স্বাস্থ্য কে লিয়ে সব প্রার্থনা কর রহে হ্যাঁ ইসলে আপ তো জলদি স্বস্থ হোনে হি ওয়ালে হ্যাঁ ভারত আপনা স্বাগত করতে কে লিয়ে বহুত উৎসুক হ্যাঁ আপ শরীর পে কো তকলিফ জো ভি মাই জমা সকতা হুঁ আপ বীর পুরুষ হ্যাঁ তো আপনে গাঁও কো তো জেলনা শায়দ আপকে লিয়ে বহুত আসান কর লিয়া হ্যাঁ
0: হাস্তেফা ইন্দ্রসনা রেড্ডি নালু তিনি নরসিংগড় নি টিআইটিও চিথাম ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি পাই যুগলে যাক আলাইদা বসংনি থানসা টংলাই মা শিবির বীর বিক্রম একতা ক্যাম্প নুই সাই নুই চিদ্দক নু চেঙ্গি রেখা শিবির মানজাক নাই জুদা জুদা হাস্তিনি কাইসনি কাইচিসনি এনসিসি ডিরেক্টর নি ক্যাডেট রগ্ন বলাইয়ই হাস্তে পাশাকা হা কতনি জুদা জুদা আমচাইনি ফাইফানো ও শিবির বরক এনসিসি কাইসা ভারত কাইসা হাস্তে পাশাকা বরক যে ইউনিফর্ম চুমলাইও আবো রিচুম সিমিয়া আবো হা কতনি খাতুংমানি রিগমারি শিবির আসাম রাইফেলসনি নুই চিসার নম্বর ব্যাটেলিয়ানি সিইও এম চান্দেল এনসিসি নি কমান্ডিং অফিসার এন এস ভাটিসং কগনারখা মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা পরিণয় রগ্ন সাকপুইতু গনাং তাই তাং কাহাম বরক স্নামথানি ত্রিপুরা ইউনিভার্সিটি নি নাংসুকমানি সাম তাঙ্গুই দঙ তিনি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নি বিসি ব্রিজি পুংসুকমা সালন রুগুই যুগালি জাগ মেইল বম ক সাকা মন্ত্রী অক্রা সাকা হাফাং পুরিনাই তাই শিকলা হতানি বাগুই সেব সাব আচারি থানি সাক থারুই দঙ ফেরাং মন্ত্রী রতনলাল নাথ ওসানি সাল রগ হাস্তে গুনাঙ্গুই চয়াবুই ফেরাং মান্থর গুনানি স্রাই স্রাই ক্লাইনান সাকা ফান বক্সিন কা তিনি আগরতলা ও হাস্তে ফেরাং নাইখ্রাইনি কগলাম পান্ধাব ব ওসানি সাল রগ অফিসার তাই সেবু রগ্ন হপুং সাপুং তিয়ার টংনানি বাগুই তাই সামুং তাংনাই রগ্ন জরাতুই কুরুঙ্গুই টংনানি দাগিখা ব সাকা ওসা জরাব ফেরাং মান্থকমুং যাই যাই নারগনান বাগুই মুতাইনক তাই বড় কুথুংলাইমা আমচাই হাতি তাই নাংসুকমানি থাইরগ যত জরাব মকল কাইতংনান বাগৈ ফেরাং মন্ত্রী দাগিখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তুমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তুমানি আপডেট মানান বাগৈ লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি সদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন কপ্তুমান আপডেট মানান খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাগানো এডিসি ভিলেজ কমিটি নি চংবারী আজুকথাই কাইথাম খনা তাইসা বুট এজাক জাগানো আবর গুংখা মাতাবারি আরডি ব্লক নি গামারিয়া ভিলেজ কমিটি নি থাম তাই ব্রুই নম্বর আজুকথাই তাই অমরপুর আরডি ব্লক নি পাহাড়পুর ভিলেজ কমিটি নি ব্রুইচি নম্বর আজুকথাই বুট ইয়াজাক নাই রগ ইংখেপ বুট ইয়াজাক মা মানুই রগ তুই বুট কেন্দ্র থাংসগৈখা খনা ফুং দামস নিমি শারীরিক দামরুই জরা বুট ইয়াজাক জাগান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকু হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুং বাই গুদালই তাবুক জরা যাইখে বারজা ইয়াসাগুই লুকু হামক্রাইনি সামুঙ্গ বিসি নুইচি বা পুংসুখা সেবা তাই কাহাম নাইকুল মুংনি ওয়ানসুক মুং বাই কেন্দ্র হাফাং নুইসাই ব্রিটিশনি বিসিনি বিসিং হামসাজাক ভারত সনাম তিসানা নাহারই থাকিয়াবুই সামুং তাঙ্গুই দঙ যতনি মানজাক মুং বাই হামক্রাই তাই হদানি ফান বাংরুমানি বিসিং তুই ও সাকথার মুং বরক রগনি লাংমা ও কাহাম সুলাই মুং তুবুখা তিনি ও আলাইদা থাকিয়াবুই লুকু হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুঙ্গ মাই গভ প্ল্যাটফর্মনি বিসিং তুই চাসা রুজাগুই তংনাই নখায়ুং দিখল সুনাম ফিরমুং নুই সাই নুই চিনতি খোনাবাইদি তিনি রিপোর্ট
2: নখালে রানজুকমানি ভারতনি বেসকাংমানো তাইব তোর বাকি দুই হাজার

0: Puribisio, Nokalin in Baboya Kabangma, Sanampirmungi, Samungo, Yagrazaka, O Sanampirmungi, Nai Manitongmani, Nokalin in Baboya, Shortcut Fatherni, Motharok no Komani, Opogroho Sanamani, Coxanani Tai, Nokalin Tai, Seb Sami, Baboya, Shortcut Fatherni, Motharungi Bagui, Katal Seb Sanami, Rizaka, O Motharungi Bedek Hizabi, Kazaka, Indian National Space Promotion and Authorization Center in Space. Omoniakte shortcut father ni motharokno, nokalini samungo, katung renani, gosimung renani, tai, nangmani chubasuranani, sep tonjaka. Omoni loki isru taibo, katalku, tang sep tai amjogungi bakar, ka renani sep, manati, naimung kadesni, nokalini, rangtono raglinani, katal sanamtani, katung renani tai, nokalini, kahamung karina lukurognitani, manturinani. Do you have the Kuribisini or Sanam Firmung, Nokalini Baboyo, Shortcut Tai Shortcut Paterni, Jovalaimano, Seb, Rizaka, Koktuma Katoli Shuranjan Kundu Choduri, Akazunia Gotola.
1: Asian Games of Halsa of Barot, Kaidok Ransakni Medal Manka, Burirogni Hoki Final Law, Chino Metanui, Barot, Bisi, Bridge Briulo, Ransak Medal Manka, Burirogni, Snichi, Bakezi, Boxing of Lablina. Borguhai, Rangsak Metal Manka, Burirogni, Dokchi Bakezi Boxingo, Rangsak Metal Manka, Parvin Huda, Tilarogni, Charchi Kezi Boxingo, Rangsak Metal Manka, Unkush Pangal, Tilarogni, Freestyle Wrestling Ni, Dokchi Bakezi Bedego, Rangsak Metal Manka, Sujit Kolkol, Burirogni, Ricard Archery, Rangsak Metal Manka, Adong Khoroktham Ni, Bharat Ni Bodol, Avon Karui, Tilatai Buri Bedeg, Kainu Nino, Quas Bodol Rufai Mixed Ricard Archery Rufai Dingi Silingo Netra Kumanon Bronze Medal Manka Kai Chisa Rangchak Medal Nokhobui Tabukdora Snichi Dog Medal Manai Bharat Medal Bum Butango Ulba Thai Manka Tabur Boyarkhokni Koktuma Buskang Damnui Chibriyo Hastani Joto Jalabo Pherangkogui Wati Wai Manohini Saka Nobartibanakhang Khana Tungmari Tongano Saka Bo Tham Chibri Degree Tai Khama Bo Nuchi Dog Degree Celsius Ni Ganagani Tini Salni Tungmari Tongmani Saka Bo Tham Chitam Dosumik Dog Degree Tai Khama Bo Nuchi Ba Dosumik Dog Degree Celsius Pairinan Sakang Tinin Koktuma Bubagro Tai Sapuriyo Bosong Ni Fa Mahatma Gandhi Ni Bisi Bachis Ni Pungsukma No Tini Hakotor Gunangui Borom Rivui Bonoa Muitu Klaizagui Tongom ADC Village Committee Chongbarani Asuk Thai Kaitamok Khanataisa Bhut Yasak Dagana Pherang Mundri Ratanlal Nath Wasani Salroka Haste Gunangui Choyawui Pherang Manthak Runani Srai Srai Klainan Saka Fan Boxing Ka Asian Games of Salsawa Bharat Kaidok Rangsak Ni Medal Manka Koktuma Tinin Bagi Oran Paika Ulni Koktuma Awai Ungana Khanapung Dams Ni Tamui Soti Burichi Wa
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আট বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2030 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আজ দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে গান্ধী জয়ন্তী উদযাপন করা হচ্ছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে আগামীকাল তিনটি আসনে পুনর্ভোট। পুজোর দিনগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্ব আরোপ বিদ্যুৎ মন্ত্রীর। এশিয়ান গেমসে ভারতের দুরন্ত সাফল্য, একদিনে এলো ছটি সোনা। এবার বিস্তারিত সংবাদ। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে আজ দেশজুড়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গান্ধীজির সমাধিস্থল নয়াদিল্লির রাজঘাটে আজ সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকালে রাজঘাটে সর্বধর্ম প্রার্থনায় অংশ নেন এবং মহাত্মা গান্ধী

0: এর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নয়াদিল্লির বিজয় ঘাটে তার সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যেও আজ যথাযথ মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলার সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মর্মমূর্তিতে এবং গান্ধীঘাটে সমাধিস্থলে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আজ মেলাঘর পৌর পরিষদের সভাগৃহে সোনামুড়া মহকুমা ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ। উদয়পুরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে তিনি মহাত্মা গান্ধীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। পরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর শহরে সাফাই অভিযানের আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াইয়ের সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা। বিলুনিয়ার বরজ কলোনির গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। শান্তিরবাজারের ইউনিটি পার্কে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আগরতলা পৌর নিগমের উদ্যোগে জগন্নাথবাড়ি সহ শহরের বিভিন্ন স্থানে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় আজ আগরতলার সার্কিট হাউস স্থিত মহাত্মা গান্ধীর মর্মমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে আগামীকাল তিনটি আসনে পুনরায় ভোট গ্রহণ করা হবে। এগুলি হল মাতাবাড়ি আরডি ব্লকের গামারিয়া ভিলেজ কমিটির 3 ও 4 নম্বর আসন ও অমরপুর আরডি ব্লকের পাহাড়পুরের 4 নম্বর আসন। ভোটকর্মীরা আজ ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মাতাবাড়ি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অরিজিৎ পাল জানিয়েছেন, ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থী ও যুব সমাজের জন্য সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করতে সচেষ্ট। গ্রামীণ ভারতে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। এই বিশেষ গ্রামসভাগুলোর মাধ্যমে সবার জন্য পরিকল্পনা, সবার জন্য উন্নয়ন শীর্ষক জনপরিকল্পনা অভিযান 2026-27 সূচনা হয়। এর মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি 2027-28 অর্থবর্ষের জন্য গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে। পঞ্চায়েতিরাজ মন্ত্রকের নির্দেশিকা অনুসারেই গ্রামসভার আয়োজন করা হয়। 9টি জেলার ফটিকরাই গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। গ্রামসভায় বক্তব্য রাখেন 9টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাষ চন্দ্র বণিক, স্থানীয় গ্রাম প্রধান সুমিতা দত্তকর প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিবাহ মুক্ত পঞ্চায়েত হিসেবে ফটিকরাই গ্রাম পঞ্চায়েতকে প্রশাসনের পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাৎসারের সঙ্গে ভিডিও কলে তাঁর সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। কথোপকথনের সময় ক্যাপ্টেন মাৎসার বিমানের ককপিটে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী মোদী বলেন, গোটা ভারতবর্ষ আজ তাঁকে নিয়ে গর্বিত।
1: ভারত আপনার স্বাগত করতে বহু উৎসুক হ্যাঁ শরীর পে তকলিফ জমা সকতা হুম আপীর পুরুষ হ্যাঁ আপনার গাও কে জেল না শাহ আপনি নিয়ে বহু আসান কর লিয়া হ্যাঁ।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব।

চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ দুর্গাপুজোর দিনগুলিতে সারা রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলায় রাজ্য বিদ্যুৎ নিগমের এক পর্যালোচনা বৈঠকে তিনি পুজোর দিনগুলিতে আধিকারিক ও কর্মীদের ২৪ ঘণ্টা প্রস্তুত থাকার পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ

0: এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা সর্বস্তরের মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক জনসেবা থেকে দেশসেবাতে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকা মহাকাশ ক্ষেত্রে সংস্কার 2020 নিয়ে শুনুন আজকের প্রতিবেদন।
1: মহাকাশ গবেষণায় ভারতের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে 2020 সালে নেওয়া হয় গুরুত্বপূর্ণ মহাকাশ ক্ষেত্রের সংস্কারের উদ্যোগ। এই সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থার অংশগ্রহণ বাড়ানো, উপগ্রহ তৈরি, উৎক্ষেপণ এবং মহাকাশ ভিত্তিক পরিষেবার মতো ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির জন্য তৈরি হয় নতুন সুযোগ। এই উদ্যোগের অংশ হিসেবে গড়ে তোলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার ইন স্পেস। এর মাধ্যমে বেসরকারি সংস্থাগুলিকে মহাকাশ কার্যক্রমে উৎসাহ, অনুমোদন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ইসরো আরও উন্নত প্রযুক্তি ও গবেষণার দিকে মনোনিবেশ করার সুযোগ পায়। লক্ষ্য দেশের মহাকাশ অর্থনীতিকে শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং মহাকাশ প্রযুক্তির সুফল আরও বিস্তৃত মানুষের কাছে পৌঁছে দেওয়া। 2020 এই সংস্কার ভারতের মহাকাশ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহযোগিতার নতুন পরিসর তৈরি করে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু আজ নরসিংগড়ে টিআইটিতে 13 ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি আয়োজিত বিশেষ জাতীয় সংহতি শিবির বীর বিক্রম একতা ক্যাম্প 2026 এর উদ্বোধন করেন। শিবিরে আগত বিভিন্ন রাজ্যের এনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এলেও এই শিবিরে তারা একই লক্ষ্যে নিয়োজিত। রাজ্যপাল বলেন, তাদের ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দেশের আস্থার প্রতীক। এশিয়ান গেমসে একদিনে 6টি সোনা জিতল ভারত। মেয়েদের হকিতে ফাইনালে চীনকে হারিয়ে 44 বছর পর সোনা জিতল ভারত। মেয়েদের 75 কেজি বক্সিংয়ে লাভলীনা বরগুহাই সোনা জিতলেন। মেয়েদের 65 কেজি বক্সিংয়ে সোনা জিতলেন পারভিন হুডা। ছেলেদের 80 কেজি বক্সিংয়ে সোনা জিতলেন অঙ্কুশ পাঙ্ঘাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির 65 কেজি বিভাগে সোনা জিতলেন সুজিত কলখল। মেয়েদের রিকার্ভ তীরন্দাজিতে সোনা জিতল 3 সদস্যের ভারতীয় দল। এছাড়াও পুরুষ ও মহিলা উভয় স্কোয়াশ দল রূপো, মিক্সড রিকার্ভ তীরন্দাজিতে রূপো, ডিঙ্গি সিলিংয়ে নেত্রা কোমানন ব্রোঞ্জ জিতেছেন। 16টি সোনাসহ এই পর্যন্ত 76টি পদক নিয়ে পদক তালিকায় 5 নম্বরে উঠে এল ভারত। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আজ দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে গান্ধী জয়ন্তী উদযাপন করা হচ্ছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে আগামীকাল 3টি আসনে পুনর্ভোট। প্রচুর দিনগুলি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্ব আরোপ বিদ্যুৎ মন্ত্রীর। এশিয়ান গেমসে ভারতের দুরন্ত সাফল্য, একদিনে এলো 6টি সোনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাস শহর।
3: দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে এই অ্যাপটি। অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আরে আশা দিদি, আপনি?
5: সারদা, খুকি কেমন আছে?
4: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
5: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছো?
4: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
5: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে

0: कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা

0: আকাশবাণী কৈলা শহর, এখন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টর। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: নমস্কার শ্রোতা বন্ধু, হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান কথা বলেন চিকিৎসকরা এসে, তো তেমনি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার, আমি এখানে অনুষ্ঠানে আসতে পারে সত্যি ভালো লাগছে। আমি এখানে ইএনটি বিভাগের উনকুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের ইএনটি বিভাগের চিকিৎসক।
1: কিন্তু এখন আমরা যেটা আজকে যেটা আলোচনা করব সেটা শুধু ইএনটির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, আমাদের সমস্ত শরীরের মধ্যেই ছড়িয়ে পড়ে যে সমস্যাটা তার সমাধান সেটা হচ্ছে ক্যান্সার। একটা মারাত্মক রোগ, যে নামটা শুনলেই আমরা আঁতকে উঠি এবং আমাদের মন ভেঙে যায়, আমরা মানসিকভাবেই অনেকটা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু তারও সমাধান সূত্র আপনি দেবেন আজকে আমাদেরকে, আমাদেরকে বাঁচার পথ দেখাবেন। ক্যান্সার এতটা ছড়িয়ে পড়ছে, ক্যান্সার আসলে বিষয়টা কী?
2: আসল কথা হচ্ছে, এখন ক্যান্সার মানে নামটা শুনলেই সবাই ভীত সন্ত্রস্ত হয়, এবং যারা রোগী এবং রোগীর আত্মীয় পরিজন তাদের সবার ক্ষেত্রেই ক্যান্সার, যে অমুক পেশেন্টের ক্যান্সার হচ্ছে শুনলেই আগে থেকেই মনোবলটা ভেঙে নেয়। তো এখন কিন্তু এরকম অবস্থা না, ক্যান্সার হলে ট্রিটমেন্ট আছে, এবং যদি দেখা যায় যে প্রাথমিক স্তরে এবং ইভেন আর্লি অ্যাডভান্স স্টেজে গেলেও চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। ক্যান্সারটা ধরুন, যেটা আমি বলতে চাইছিলাম ক্যান্সারটা কি, ক্যান্সার হচ্ছে একটা ধরুন তৈরি হচ্ছে যে কোনো একটা অংশের কোষ যে বিভাজিত হয় ওটা আনকন্ট্রোল ওয়েতে বিভাজিত হচ্ছে, মানে ওটার কোনো লিমিট থাকছে না। ধরুন আমরা দেখতে পারি, ধরুন একদিনে একটা কোষ একটা থেকে দুটা হলো, বা একটা যেটা স্বাভাবিক থাকে ওইটা কি একদিনে ধরুন 1000 কোষ তৈরি হয়ে গেলো, মানে ওই রকম আনকন্ট্রোল ওয়েতে হলে কি হয়, যেখানে যেখানে ক্যান্সার হয় সেখান থেকে, এবং এই কোষগুলার যে ক্যান্সার কোষগুলার আর একটা সেপারেট একটা ইয়ে আছে, বৈশিষ্ট্য থাকে, ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করতে পারে রক্তনালীর মাধ্যমে বা রশিকা বাহের মাধ্যমে। ধরুন লিভারে একটা ক্যান্সার হলো, সেই লিভারের সেলটা, ক্যান্সার সেলটা কিন্তু আপনার ব্রেনে বা শরীরের অন্য কোনো জায়গায় চলে যেতে পারে। ওই জিনিসটাই আসল কথা ক্যান্সারের জন্য মারাত্মক এবং চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ধরুন লোকাল আপনি দেখতে পাচ্ছেন এখানে হয়েছে, এটা আপনি ট্রিটমেন্ট করলেন, কিন্তু যে ট্রিটমেন্ট করলে আপনার মাথায় রাখতে হবে যে অন্যখানে ছড়িয়েছে কিনা, ওই জিনিসটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
1: এটাও একটা, আরেকটা হচ্ছে যে সেলগুলো তৈরি হচ্ছে সেও তো অসুস্থ সেল, সে স্বাভাবিক কাজ করতে পারছে কি? স্বাভাবিক যে সেলগুলো কাজ করে সেরকম
2: সেটা সম্ভব না, কারণ ওর যে ফাংশন, যে নর্মাল যে সেলের যে ফাংশন থাকে না, যে একটা যেমন সাপোজ একটা এই অংশের এই ফাংশন, এই সেলগুলো এই ফাংশন করবে, যখন ক্যান্সার যে সেল তৈরি করছে সেই সেলগুলো সেই ফাংশন থাকবে না, ওরা পুরো চেঞ্জ হয়ে যাবে। ফাংশন না থাকার জন্যই সেই অর্গানগুলোই তো

0: আর মানে সে অর্গানের যে ফাংশন আছে সেই কাজটাই করতে পারে না শরীরে, এইসব কারণেই সমস্যাগুলো দেখা যায়। আর
1: অন্য সেলগুলোকেও সে ক্ষতিগ্রস্ত করে,
0: অন্য সেলগুলো ধরুন অন্যখানে যদি যায় বা অন্য সেলগুলোতে ধরুন একটা একটা অংশ আছে ওই 1% সেল প্রথম হলো একটা ধরুন 1%, তারপর দেখা যায় আস্তে আস্তে 1 থেকে বেরোবে 20% সেলগুলো ইনভলভ হয়ে গেলো, তখন তো ফাংশনগুলো কমে গেলো যে কোনো একটা অর্গানের, এবং সে সবচেয়ে বড় কথা সে অন্যখানে মাইগ্রেট করতে পারছে ক্যান্সার সেলগুলো, ওই কারণে অন্য জায়গার সেলগুলোর ফাংশনগুলোও নষ্ট করছে।
1: চিকিৎসার সময় কি সেটাকেও
0: মাথায় রেখে চিকিৎসা করতে হবে এটা। আর এখন এখন মানে ক্যান্সারের মাত্রাটা এই হারে বেড়েছে যে মানে এটা বলার অপেক্ষা রাখে না।
1: হ্যাঁ, প্রায় প্রতি ঘরেই অন্তত একজন ক্যান্সার পেশেন্টের খবর পাওয়া যায়। তো এই যে এত এত বৃদ্ধির কারণটা কি, এত ব্যাপক?
0: দেখুন আগে আপনি নিজেই দেখতে পারবেন আশেপাশে ক্যান্সার কয়টা পেশেন্ট, এখন কয়টা পেশেন্ট পাওয়া যায়। কারণটা দেখা যায় যে সবচেয়ে বড় কথা আমাদের ডায়াগনোসিস ফ্যাসিলিটি বেড়েছে, হয়তো কিছুটা আমরা জানতে পারি, কিন্তু এখন চারিদিকে যে পরিমাণ পলিউশন এবং যে পরিমাণ মডার্ন যে হচ্ছে সোসাইটি, এই মডার্নাইজেশনের কারণে যে পরিমাণ পলিউশন এবং অন্য আরো ইনসেক্টিসাইডস পেস্টিসাইড
1: বিশুদ্ধতা সেটা নষ্ট হয়ে গেছে,
0: এই জন্যই সেটা নষ্ট হওয়ার কারণেই এখন মানে অনেক বেড়ে গেছে। ধরুন আপনি দেখুন না এখন মাছগুলো, আপনি আগে পুকুর থেকে মাছ খেতেন, এখন
1: এখন ট্যাঙ্ক থেকে,
0: হ্যাঁ ট্যাঙ্ক থেকে, এই যে চাষ হচ্ছে তারপরেও ওরা বিভিন্ন রকম হরমোন থেরাপি করছে শাকসবজি বৃদ্ধি করার জন্য দ্রুত, এই সব যে সব মিলিয়ে মানে প্রকৃতির যে নর্মাল নেচারটা তো নেই আর।
1: আর তাছাড়া জলবায়ু দূষিত হয়ে গেলে তারও তো একটা প্রভাব পড়ে, মানুষের মধ্যে পড়ে, শাকসবজির মধ্যেও পড়ে, সবকিছুর মধ্যেই পড়ে। এছাড়া আমাদের খাদ্যাভ্যাসেও অনেক সমস্যা আছে, যেটা আমরা খুব লোভনীয় বলে খাই, কিন্তু সেটা আমাদের শরীরের জন্য
0: ক্ষতিকারক
1: এবং ক্যান্সারের সহায়ক।
0: দেখুন এই যে নর্মাল আমাদের এখানে দেখুন উত্তর জেলাতে এবং আমাদের এখানে ত্রিপুরাতেও প্লাস টোটাল নর্থ ইস্টেই আমাদের হেড এন্ড নেক ক্যান্সার বেশি, মুখগহ্বরের ক্যান্সার বেশি, এবং এটা ডাইরেক্ট রিলেটেড টু টোবাকো ইউজ আর পান, এছাড়া আর কিছুই হতে পারে না। মানে আপনি যদি 100টা পেশেন্ট স্ক্রিন করেন, এখন 100টার মধ্যে 100টাতেই পাবেন যে ও পান খাচ্ছে বা পানের সঙ্গে সাদার গুঁড়া বা এই ধরুন অন্য যে আরো গুটখা আরো অনেক প্যাকেটজাত এখন অনেক বেরিয়ে গেছে, ওগুলি খাচ্ছেই, না হলে আপনি স্মোকিং করছে, কিছু না কিছু পাবেনই। এই এডিকশন হেড এন্ড নেক ক্যান্সারের মধ্যে এডিকশন ব্যাপারটা অনেক বেশি।
1: আচ্ছা, এডিকশনের জন্য তার
0: অনেক বেশি বেড়ে চলেছে। তারপর ধরুন ডেন্টাল কেয়ার নেই, ডেন্টাল একটা দেখুন দাঁতের যে পোর ওরাল হাইজিন, দাঁতের কেয়ার নেই, দাঁতের হয়তো মানে এই জন্য হয়তো বা ও ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যেত, কিন্তু এর সঙ্গে ওই এগ্রিভেট করছে ওই ফ্যাক্টরগুলো।
1: আচ্ছা,
0: এই আপনার টোবাকো ইউজ সবচেয়ে মানে মোস্ট কমন, টোবাকো অ্যান্ড পান ইউজ অ্যান্ড সিগারেট স্মোকিং টু হেড অ্যান্ড নেক ক্যান্সার।
1: আচ্ছা, আমরা যে টুথপেস্ট ইউজ করি, আপনি দাঁতের কথা বললেন বলে মনে পড়লো, সেগুলোর মধ্যেও তো অনেক ধরনের ফ্লেভার পাই বা অনেক কম্বিনেশনের কথা পাই, তো সেগুলো কি স্বাস্থ্যসম্মত মুখের জন্য? সেটা কি
0: না, আমরা সাধারণত এখন তো এগুলি তো টেস্ট হয়ে আসে, ইউজ যা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে যে ল্যাবরেটরির সেফটি রিজনের মধ্যেই পড়ে, সাধারণত এরকম ইয়ে নেই মানে হিস্ট্রি নেই যে টুথপেস্ট থেকে হচ্ছে।
1: আচ্ছা, তো ওভার ইউজটা কি ঠিক? এই সমস্যাটাও তো আমাদের খুব গ্যাসের সমস্যা, কোনো খাবার খেলেই গ্যাস হচ্ছে, তার সঙ্গে কি ক্যান্সারের কোনো সম্পর্ক থাকতে পারে?
0: না দেখুন, গ্যাসের সমস্যাটার সঙ্গে কোনো খাবার খেলে এটা গ্যাস তো এখন মানে হজম হচ্ছে না, এটার আসল কথা মূল হজম না হওয়ার যে ব্যাপারটা ওটা হচ্ছে এখন বেশিরভাগ মানুষের লাইফস্টাইল হয়ে গেছে একদম বসে সেডেন্টারি লাইফস্টাইল, কোনো পরিশ্রম হচ্ছে না, তো পরিশ্রম না হলে ওই খাওয়ার ডাইজেশনের পাওয়ারই কমে যায়, তো ওই কারণে ওইটা কি হয় যখন আপনার গ্যাস হচ্ছে মনে হচ্ছে না আমার হজম হচ্ছে না, গ্যাসের ওষুধ খাচ্ছেন, যে কোনো ওষুধ রেগুলার ইউজ, যেমন একটা কোনো খাতে স্টাডি আছে যে কন্টিনিউয়াস অ্যাসিডিটি এন্টি অ্যাসিডিটি ওষুধ খাচ্ছেন, এতে করে স্টমাকের যে নর্মাল অ্যাসিড যে আছে অ্যাসিড সিক্রেশনটা ওইটাই কমিয়ে দিচ্ছে, ওইটা

0: আর অনেক ক্ষেত্রে অনেকখানে স্টাডি আছে কি ওইটা আবার ক্যান্সার এগ্রিভেট করে,
1: হ্যাঁ,
0: অনেকখানে আছে আবার অনেকখানে নেই, কিন্তু ওটা ওই মানে ওই যে বললাম নর্মাল
1: ক্যান্সার না হলেও শরীরে অন্য
0: অন্য
1: একটা
0: কোনো
1: রোগ সৃষ্টি
0: সৃষ্টি
1: করতে
0: কর।
1: পারে, কিডনির সমস্যা হতে পারে,
0: হ্যাঁ,
1: বাড়তে
0: রেগুলার
1: পারে।
0: কোনো ওষুধই মানে রেগুলার এমন গ্যাসের ওষুধ, গ্যাস বলে খেয়ে যাচ্ছে দোকান থেকে নিচ্ছে একদম রেগুলার
1: হ্যাঁ
0: খাচ্ছে,
1: হ্যাঁ
0: ওইটা ওইটা মানে অ্যাডভাইজেবল না, কোনো মতেই অ্যাডভাইজেবল না।
1: হ্যাঁ এখন তো আর খুব সহজ হয়ে গেছে ওষুধ কিনে খাওয়াটা, যে কোনো শ্রেণীর মানুষ খেতে পারেন, খাচ্ছেনও। সেই সঙ্গে আমরা খুব চটজলদি খাবার কিছু বাজারে পাওয়া যায় যেটা প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেগুলো নিয়ে আমরা,
0: রেডি টু কুক যেটা থাকে,
1: হ্যাঁ
0: প্রিজারভেটিভটাই আর একটা জিনিস, যে প্রিজারভেটিভ দেওয়া থাকে, প্রিজারভেটিভ থেকেও আপনার শরীরের অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। কারণ কি, প্রিজারভেটিভ ধরুন আপনি দেখুন কোল্ড ড্রিঙ্কস, সব কোল্ড ড্রিঙ্কসের প্রিজারভেটিভ থাকে, এবং এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু মানে শরীরের কোনো অংশেই কাজে ভালো লাগে না। আগে আমরা আগে লেবুর শরবত খেতাম, কিন্তু এখন ইজি প্যাকেটজাত সব আছে,
1: হ্যাঁ,
0: তো
1: লেবুটাও মানে
0: মানে
1: এরকমই প্যাকেট জাতই পাওয়া
0: পাওয়া
1: যায়,
0: যায় এখন, এই জন্যই সমস্যা সমস্যা ওটা
1: তো
0: তো প্যাকেটটা ওকে ফ্লেভার দিয়ে দেয় একটু, ওই
1: ওইটাই
0: যে
1: মানে
0: নষ্ট করে।
1: লেবুর গন্ধ পাওয়া যায়
0: হ্যাঁ,
1: আর মনে হয় যেন লেবু জলই
0: এই জন্য
1: খাচ্ছি।
0: এই জন্যই সব মানে তো ক্যান্সারের যে সিমটমগুলো যেগুলি আপনার লক্ষ্য রাখবেন,
1: হ্যাঁ
0: লক্ষ্য রাখতে হবে যে আমাদের যদি শরীরের কোনো অংশে ফুলা তৈরি হলো কিনা, যে কোনো অংশে
1: হুম
0: সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসতে হবে। বা ওয়েট লস হচ্ছে আনএক্সপ্লেন, কোনো কারণ ছাড়া অনেক দিন দেখা যায় ওয়েট লস হচ্ছে, বা ওয়েট লস কীভাবে, অনেক সময় অনেকে আর ওয়েট লস ধরতে পারে না, ওজন তো মাপার যন্ত্র নেই সবার
1: হুম
0: কাছে। আপনি দেখুন আপনি যে জামাটা পরছেন বা প্যান্ট পরছেন ওটা ঢিলে হয়ে যাচ্ছে, বা হাতের চুড়িটা ঢিলে হয়ে যাচ্ছে, তো কেন হবে ওই সময়? বা কোনোখানে যদি ধরুন একটু কাশি হলো, রক্ত বেরোলো, বা আনএক্সপ্লেইন কোনোখান থেকে একটু রক্ত বেরোলো ওই জিনিসগুলোতে, বা হঠাৎ করে খুব দুর্বলতা লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, বেশি দুর্বলতা লাগ মনে হচ্ছে কয়েকদিন যাবত, ওই সব জিনিসগুলা এজ এ হোল চিন্তা করলে, যে কোনো একটা সিমটম থাকলে আপনি এসে পরামর্শ নিতে পারেন।
1: আচ্ছা
0: কারণ এই জিনিসগুলো যত আর্লি ডিটেকশন হবে, ক্যান্সার ট্রিটমেন্ট এত ইজি হবে, এবং এখন কিন্তু কিউর রেট অনেক বেশি।
1: হ্যাঁ, তো শরীরের এমন কিছু পার্টস রয়েছে যেখানে হলে আমাদের ধারণা, সেটা আমাদের সাধারণ মানুষের ধারণা, যে সেখানে যদি ক্যান্সার একবার ধরা পড়ে তাহলে সেটা আর কিউরেবল নয়, বা সেটা রিমুভ করা যায় না, সেখানে অপারেশনও হয় না, তো সেটা কি ঠিক
0: না
1: ভাবনাটা?
0: না, দেখুন কিছু কিছু অংশ আছে যেখানে মানে চ্যালেঞ্জিং হয়ে যায়, যেমন আপনার বোন ক্যান্সার, বোনে হলে একটা যদি স্পেসিফিক জায়গায় হয় তাহলে হয়তো ওইটা আমরা রিপ্লেস মানে কেটে বাদ দিয়ে, বা ওখানে কোনো প্রোস্থেসিস বা অন্য কোনো রিপ্লেসমেন্ট কিছু করতে পারি। কিন্তু যদি একদম মাল্টিপল জায়গায় হয়ে যায় তখন কি হয়, তখন আমাদের কাছে ওই অপশনটা খুব কম থাকে। বা ব্রেন ইনভলভ মানে এমন একটা ইনভলভ করলো, ব্রেনের মধ্যে অনেক সেন্টার আছে, যেমন রেসপিরেটরি সেন্টার, এই আপনার ইউনিট অনেক সেন্টার থাকে, মানে এমন হল এমন একটা ক্যান্সার টিস্যু গিয়ে বাসা বাঁধলো, রেসপিরেটরি সেন্টারের মধ্যে বাসা বাঁধলো, তখন আপনার শ্বাসকষ্টের সমস্যা হবে, এই সমস্যাগুলি যে হবে ওই মানে বের করাটাই মানে প্রবলেম হয়ে দাঁড়ায়। দেখুন কী করে আপনি রিমুভ করেন, তখন আমরা কেমোথেরাপি রেডিয়েশনের মাধ্যমে আমরা চিকিৎসা করি, তারপরেও একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
1: এবং কেমোথেরাপিটা তো অনেক সময় অনেকে পুরোটা নিতেও পারেন না।
0: এনে কেমোথেরাপির ব্যাপারটা হচ্ছে কি, কেমোথেরাপির জন্য পেশেন্ট এবং পেশেন্ট যে যে পার্টি রুগী এবং রুগীর পরিবারকে কিছু চিন্তা ভাবনা করে দিতে হবে। কেমোথেরাপি এখন কিন্তু অনেক মানে উন্নত হয়েছে, আগে একসময় যখন সাইড এফেক্ট কমানোর জন্য কেমোর সঙ্গে অনেক ওষুধ ইউজ করা হয় যাতে সাইড এফেক্টটা কম হয়, রুগীর রক্তের পরিমাণ কমে যায়, ওইটা আপনার ফ্যামিলি মানে যখন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবে বলবে যারা, ওইগুলির জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যে রক্তের পরিমাণ কমে গেলে আমি হঠাৎ করে কী করবো। তো ওই ধরুন আপনি এই এই মানে ছোটো ছোটো জিনিস এগুলি যদি করা যায় তাহলে কিন্তু কেমোথেরাপি মানে ঠিক মতো নেওয়া যেতে পারে, সঠিক ডোজে দেওয়া যেতে পারে। রক্ত
1: আচ্ছা
0: কমে গেলে আমি রক্ত সাপোর্ট রাখলাম, রক্ত দিলাম একটু, হয়তো ওই যে কোনো ক্যান্সার বললাম না, আপনার 2-3 মাস একটু ডেডিকেশন লাগবে
1: হুম
0: রুগীর এবং রুগীর পরিবারে, তাহলে কিন্তু আউটকামটা অনেক বেটার হয়।
1: আচ্ছা তো রেগুলার খাদ্যাভ্যাসটা তার কী হওয়া উচিত, কী ধরনের খাবার তাকে মানে ওই ডেফিসিয়েন্সিগুলো থেকে তাকে রক্ষা করতে পারে?
0: ধরুন আপনি রেগুলার খাওয়ার মধ্যে
1: পটাশিয়াম বা ব্লাড বা এইসব?
0: রেগুলার আপনি একটা ফল রাখুন, যে কোনো ফল যেটা ও পছন্দ করে একটা ফল রাখুন, একটু নর্মাল, যদিও এখন ভেজিটেবলের মধ্যে অনেক ইনসেকটিসাইড ইউজ হয় কিন্তু অপশন নেই, ওইটা রাখুন। এই সিম্পল একটু যদি পেশেন্ট মনে করে একটু দুধ খাবে, যদি ভালো মানে দুধ খেতে ইচ্ছা করে তো দুধ খেতে পারে, এই এই কয়েকটা সিম্পল একটা শুধুমাত্র ফল রাখুন, একটা প্রোটিন জাতীয় ধরনের একটা ডিম রাখলেন আপনি, ওইগুলোর মাধ্যমে কিন্তু পেশেন্ট অনেক বেটার ফিল করে।
1: আচ্ছা
0: আর গভর্নমেন্ট অফ

0: ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ত্রিপুরা দু মানে সবখান থেকে কিন্তু মানে ক্যান্সারের এখন কিন্তু অনেক ফ্রি হয়ে গেছে। আগেও যখন আমরা যখন পড়াশোনা করতাম তখন যা পেত পেশেন্ট এখন কিন্তু সব ফ্রি, এবং কোনো কিছুর জন্য একটা ইঞ্জেকশন ধরুন আপনি এরিথ্রোবোটিক ইঞ্জেকশন যেখানে এটার বাজার মূল্য বাইরে থেকে কিন্তু 4,000-5,000 টাকা লাগে, ওটা কিন্তু ফ্রিতে দেওয়া হয় ক্যান্সার হসপিটালে। ইভেন আমার ডিস্ট্রিক্ট হসপিটালও আছে, ওটা ওটাও ফ্রিতে মানে রক্তের জন্য যেটা দেওয়া হয় মেনলি ক্যান্সার পেশেন্টদের। তো ওই কারণে মানে এখন অনেক বেড়ে গেছে।
1: আমাদের জেলা হাসপাতালে কি মানে তার ডায়াগনোসিসের ব্যবস্থা রয়েছে?
0: হ্যাঁ, ডায়াগনোসিস ধরুন আপনি কোনোখানে কোনো একটা আসলেন, আমাদের এখানে তো সব কিছুর মানে ব্যবস্থা আছে। ধরুন যে কোনো এখন সিটি স্ক্যান শুরু হলো, তো সিটি স্ক্যান কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস অনেকটা বড় ভূমিকা পালন করে।
1: আচ্ছা,
0: তো সিটি স্ক্যানের সুবিধা আছে, আপনি ক্লিনিক্যাল এখানে সব বিভাগের ডাক্তারবাবুরা আছেন, সবাই একটু পরীক্ষা করে নিল যে কী অসুবিধা আছে, যদি সম্ভব হয় আমরা বায়োপসিও করে নিতে পারছি। আমাদের এখানে ওটি আছে, একদম অ্যাক্টিভ ওটি আছে, কোনো অসুবিধা নেই। ওই হিসাবে মানে ডায়াগনোসিস বলবো অ্যাটলিস্ট ডায়াগনোসিসের সুবিধা এখানে পাওয়া যায়,
1: এখানে পাওয়া যায়।
0: ট্রিটমেন্ট যেহেতু ক্যান্সার স্পেশালিস্টের কাছে ট্রিটমেন্টের অপশন অনেক অপশন আছে। ও এবং সবচেয়ে বড় কথা কি জানবেন, ক্যান্সার হসপিটালে গেলে দেখা যাবে এখন তো অনেক বড় বিল্ডিং করে ফেলেছে, ওরা অনেক ভালো সুবিধা, এবং প্রতিটা পেশেন্টকে মানে মেডিকেল বোর্ড বসে ডিসকাশন করে ট্রিটমেন্ট শুরু করে, এইটাই মানে সবচেয়ে ভালো ব্যাপার আর কি, যে কতজন মিলে একসঙ্গে ডিসিশন নিয়ে শুরু করছে। আগে এক সময় আমাদের সার্জারির জন্য বাইরে যেতে হতো, কিন্তু এখন কিন্তু পুরোপুরি মানে ফুল ফ্লেজার রুটি আছে ক্যান্সার হসপিটালে।
1: তো এখন কথা হচ্ছে যে প্রথম স্টেজে যদি ধরা পড়ে তাহলে তা সহজেই নিরাময় হতে পারে, অন্তত মানে দীর্ঘদিন তার বেঁচে থাকার সম্ভাবনা থাকে, কিন্তু প্রথম স্টেজে তো অনেক ক্যান্সার ধরাই পড়ে না।
0: না, এটাই একটা চ্যালেঞ্জিং, কারণ দেখা যাচ্ছে ভিতরে ধরুন পেটের ভিতরে একটা হয়ে, বাইরে তো আপনি গলা মুখের ভিতরে হলে বা বাইরে কিছু হলে আপনি বুঝতে পারবেন,
1: কিন্তু কিছু সমস্যা
0: পেটের সিম্পল কোনো সমস্যা নেই, হঠাৎ করে একটু গ্যাসের সমস্যা হচ্ছে, তো ঠিক আছে একটু ব্যথা করছে ঠিক হয়ে গেলো, একটু ওষুধ খেলো ঠিক হয়ে গেলো, কিন্তু যখন দেখা গেল অনেক সময় পুরো যখন ডায়াগনোস হলো পুরো বডি ইনভলভ হয়ে গেলো, ওইটাই একটা চ্যালেঞ্জিং ইস্যু, তখন আসলে কিছু করার থাকে না এমন ওষুধ দিয়েও। এবং আরেকটা জিনিস আছে, আপনি যে কেমো এজেন্ট বা এই যে রেডিয়েশন বা যে কোনো ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টও কিন্তু অনেক টাইপের ক্যান্সার আছে, যে ক্যান্সার এই ট্রিটমেন্টে সারা ভালো দেয়, আবার অনেকটা আছে সারা দেয় না।
1: ওইটা কি পেশেন্টের শারীরিক ক্ষমতার উপরে?
0: শারীরিক ক্ষমতার থেকেও সবচেয়ে বড় যেটা ধরুন আপনি স্কোয়ামাস সেল কার্সিনোমা বলে একটা ক্যান্সার যে টাইপ আছে, ওটাতে রেডিয়েশন একদম খুব সেন্সিটিভ, মানে রেডিয়েশন দিলে পেশেন্টটার কিউর রেট অনেক বেড়ে যায়। আবার এডিনোকার্সিনোমা ওইটা যেমন আবার রেডিয়েশনে এত বেশি সেন্সিটিভ না, এই হচ্ছে সমস্যা। এটা পেশেন্টের ভাগ্যের অনেকটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে মানে ট্রিটমেন্টের সব কিছু মিলিয়ে
1: সেটাই, মানে মনের জোরও থাকতে হবে।
0: হ্যাঁ, মনের জোর তো থাকতেই হবে, এবং আপনার ডেডিকেশন, আপনার পেশেন্টের এবং পেশেন্টের পরিবারের ডেডিকেশন থাকতেই হবে। এবং আমি দেখেছি ডেডিকেশন থাকলে অনেক পেশেন্ট আছে অনেক দীর্ঘদিন বাঁচছে এবং নর্মাল লাইফ লিড করতে পারছে, ডেডিকেশন কিছু না হলে উপায় থাকে না।
1: হ্যাঁ, সেরকম হ্যাঁ আমিও দেখেছি যে মনের জোরে সে চিকিৎসাগুলো নিতে পারছে,
0: নিতে এই জন্য চিকিৎসাগুলো যদি প্ল্যান করে নেওয়া যায়। এবং এই যে বললাম না, আপনার কেমো দিচ্ছেন, আপনার রক্ত কমে যাবে, আপনার WBC পরিমাণ কমে যাবে, তো ওইগুলোতে সময় যেমন বললো যে আপনি কেমো আজকে দিচ্ছেন, হয়তো দেখা গেল মাসের 30 দিনের মধ্যে আপনার 15 দিনই হাসপাতালে যেতে হচ্ছে, তো ওটা উনিহা করলে হবে না, যেতে হবে, যদি বলে ডাক্তারও যখন বলবো তখনই যেতে হবে। তো গেলে কি হয়, ওই সঙ্গে সঙ্গে যদি ট্রিটমেন্টগুলো করা যায় তাহলে মানে ইজি হয়ে যায়।
1: আচ্ছা, তো চিকিৎসা এবং মনের জোর দুটোকে নিয়েই আমাদের যারা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছেন তাদেরকে নিরাময়ের ব্যবস্থা করতে হবে। আর আয়ুর তো একটা সীমা থাকেই, সেটা তো আর আমরা কেউ
0: না, ওইটা ওইটাই পুরো ঈশ্বর প্রদত্ত, এটা আপনি কিছু মানে আমরা এখনো বিশ্বাস করি কিছু করতে পারি না। হয়তো দেখছেন আপনি দেখবেন পেশেন্টটাকে দেখছেন আপনি কতদিন সিটি স্ক্যান হয়েছে, USG হয়ে সব কিছু হয়েছে, এক মাস আগে নর্মাল কিছু রিপোর্টে নর্মাল, একদম অ্যাবসলিউটলি নর্মাল, এক মাস পরে হঠাৎ করে ঠিক আছে একটা করে নি উমা, তখন আপনি দেখতে পাচ্ছেন পুরো ছড়িয়ে গেছে। মানে এই জন্যই বলি যে মানে এটা তো ঈশ্বর যারা আমরা বিশ্বাসী, ওই আয়ুর ব্যাপারটা আসলে কেউর হাতেই থাকে না, আমরা মানে হয়তো ঈশ্বর আমাদের ডিটারমিনেশন বা ডেডিকেশন দেখে আয়ুটা কমায় বা বাড়ায় এরকম হতে পারে।
1: আচ্ছা, তো যাই হোক, মানে ক্যান্সার নিয়ে এতটা ভীত হওয়ার কারণ নেই, যদিও সাবধানতাটা আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত, প্রতিটা মানুষ ক্যান্সার রোগ ধরা পড়ার অপেক্ষা নয়, এমনিতেই স্বাভাবিক জীবনযাপনে আমাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত।
0: তাই তো, একশো বার, একশো বার স্বাভাবিক ধরুন। এই
1: যে সতর্ক কিভাবে থাকবো সেটা আপনি বলে দিন।

0: ধরুন আমাদের এখানে যে হচ্ছে ক্যান্সার, হাইড নেক ক্যান্সার, এইটা কিন্তু একদম 100% টোবাকো রিলেটেড। একটা পান না খেলে কি হবে? পান ধরুন আপনি একটা পানের সঙ্গে টোবাকো, সুপারি টুপারি এগুলি তো ইজিলি অ্যাভয়েডেবল। এই একমাত্র পান খাওয়া, যদি আপনি দেখা যায় পান, এই আপনার স্মোকিং এবং আপনার পানের সঙ্গে সুপারি বা যে আরো প্যাকেটজাত অনেক আছে টোবাকো, এগুলি সবগুলি যদি না খান, অ্যাটলিস্ট কৈলাসহর বা এইদিকের যে পপুলেশনটা নর্থে বেশি পান খাওয়ার হ্যাবিটটা বেশি, এই জন্য বলছি 50% কেস কমে যাবে উইদিন এ ইয়ার, 50% কমবে। কিন্তু এগুলি মানুষের এক মানুষকে বলে আপনি বুঝাতে পারবেন না, মানে এই সমস্যা,
1: এটা তো একটা সমস্যা। এছাড়া প্যাকেটজাত
0: যে প্যাকেটজাত প্রিজারভেটিভ ইউজ না করো, রেডি টু কুক অনেক আছে, এগুলি না করে নিজে নিজের বাড়িতে ছোটখাটো করে যা পারেন ওগুলি রান্না করুক, কারণ প্যাকেটজাত ইজি হয়ে যায় রান্নাটা, এগুলি ঠিক না। আর
1: যদি মানে জলে ভিজিয়ে রাখা যায়, যেমন শাকসবজিগুলো যেখানে আমরা কিছু রাসায়নিক সার ব্যবহার, ওটা
0: একটু ভালো করে ধুয়ে, ইভেন এখন ইয়ে অনেক মানে কমার্শিয়াল ইয়ে বেরিয়েছে আপনার ওই ভেজিটেবল ওয়াশার, এগুলি হয়তো কিছু আপনার কমিয়ে দেয়।
1: অ্যাটলিস্ট আমরা জলে কিছুটা সময় ভিজিয়ে রাখতে পারি,
0: ভালো করে ধুয়ে ওইগুলি ব্যবহার করা যেতে পারে।
1: ভিজিয়ে রাখলে আমরা হয়তো সেই খাবারটা খেলে আমাদের ততটা ক্ষতি হবে না। অনেক কিছু জানার বাকি রইল, তবু কিছুটা পরামর্শ পাওয়া গেল যাতে ক্যান্সার রোগ আমাদেরকে আক্রমণ না করে তার জন্য আমরা সতর্ক থাকবো। আর যদি বা ধরা পড়ে যায় তাহলে প্রথম অবস্থায় আমরা তার চিকিৎসার ব্যবস্থা।
0: আমি তো আপিল করব যারা শুনছেন শ্রোতা বন্ধুরা, যদি কোনো এই যে সিমটমগুলো বললাম, শরীরের কোনো অংশে ফুলা, হঠাৎ করে ওজন কমে যাওয়া বা পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, বা আপনাদের যে কোনো শরীরের কোনো অংশ থেকে একটু রক্তের ভাব দেখা যাচ্ছে, তো ওইসব বা খুব দুর্বলতা অনুভব করছেন কতজন, আপনি সঙ্গে সঙ্গে চলে আসুন, ডায়াগনোসিস হবে। এবং আমাদের যে ক্যান্সার হসপিটাল আছে এখন, এটা তো রিজনাল সেন্টার হিসেবে, কিন্তু 2008 থেকে মানে অলরেডি এটা রিজনাল সেন্টার নর্থ ইস্টের জন্য, তো ওইটার মধ্যে কিন্তু সব ফেসিলিটি আছে, একদম রেডিয়েশনের ভালো মেশিন, একদম সফিস্টিকেটেড যা আছে, রেডিয়েশনের মেশিন, কেমো সব আছে। সার্জন, আগে সার্জিক্যাল বিভাগটা ছিল না, এখন 2 বছর যাবত সার্জিক্যাল বিভাগে শুরু হয়ে গেছে। এই জন্য কিন্তু কোনো মানে ট্রিটমেন্টের জন্য মোস্ট অফ কেসেস আপনার যেতে হয় না বাইরে। এবং আরেকটা কথা আমি বলবো মাস্ট, যে যদি এখন স্টেম সেল থেরাপি নতুন করে উঠে আসছে ক্যান্সারের জন্য, যদি কারোর ধরুন সন্তান সম্ভব যারা আছেন মারা, যদি সামর্থ্যে এখনও এটা ফ্রি হয়নি, মানে কিছু কিছু এজেন্সি এখন ওটা কস্টিং নিয়েই করে, ওটা যদি আপনারা পারেন তাহলে বেবির কোয়াড ব্লাডটা প্রিজার্ভ করে নিন জন্মের সময়ই, তাহলে ওটার যে স্টেম সেলটা তৈরি থাকবে ওটা আপনার যে যে অনেকগুলি আছে ওরা করে প্রিজার্ভ, সব এগুলি প্রিজার্ভ থাকলে কি হয়, যদি কোনো দিন কোনো সময় দরকার লাগে স্টেম সেল থেরাপি, কিন্তু এখন বিশাল হবে, শুধু ক্যান্সার না অনেক রোগের ক্ষেত্রে, এই সিম্পল আর্থ্রাইটিস আছে, অন্য ফুসফুসের রোগ আছে, সব কিছুর ক্ষেত্রেই এই স্টেম সেল থেরাপি কিন্তু নতুন করে উঠে আসছে। এই জন্য এটা একটা নতুন দিক, এটা ইচ্ছা করলে অনেকে ডাক্তারবাবুর সঙ্গে যে গাইনোকোলজিস্ট দেখান ওনার সঙ্গে পরামর্শ করে করে নিতে পারেন নতুন করে।
1: আচ্ছা, তো আরও একটা বিশেষ পরামর্শ পাওয়া গেল। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং সমাধানের চেষ্টা করুন। সবাই খুব ভালো থাকবেন, আমরা অনুষ্ঠান শেষ করছি। আর আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন চিকিৎসক অরূপ চক্রবর্তী, ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্যে।
0: সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমিও, কারণ এই অনুষ্ঠানে শুধু এই যে ইন্টারাকশন একটা, ওইটা একটা ভীষণ মন খুলে কথা বলা যায়, নাহলে এত কথা বলা যায় বলার সময়ও থাকে না, বা কেউ মানে জিজ্ঞেসও করে না কেউ, এত কথা বলা হয় না এই আর কি। আমারও ভাল লাগলো এই আপনাদের সবার সঙ্গে এই কিছুটা সময় কাটালাম।
2: এতক্ষণ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টর শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন গুলমোহর বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন।

আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গুলমোহর শুনলেন। আজ তাতে কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিভিন্ন ছবি গান শুনলেন। ছবির নাম নতুন জীবন,

দাড়ি, বাঘিনী, অজানা শপথ এবং বালুচুরি ছবির গান শুনলেন। আকাশবাণী কৈলাসহর, এখন সময় সংবাদের।

এবারে লোকগীতি শুনবেন প্রথম শিল্পী পূর্ণদাস বাউল, এবং তারপরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি শুনবেন।

এতক্ষণ রকমারি গানের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন শিল্পী ভারি গুলাম আলী খান।

tarde. ¿Ah?

ni ni ma da ma da ma ma ni da da ma da ni ni ma da ma.

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার অব্যবহিত পরে 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইটস ক্যাপসুল আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলোর তাদের কৌশলগত মজুত থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আইজলের সিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল PIB ও CBC-র অতিরিক্ত মহানির্দেশক, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণীর সংবাদ বিভাগের অধিকর্তা এবং আইজল CBC-র MTS-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারাদেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তার স্মৃতি তর্পণ করে। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকায় 5ম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছেরের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিবগামী ওই বিমানের কো পাইলটের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছেরের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছের আজ গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, সারাদেশ তার আরোগ্য কামনা করছে। ক্যাপ্টেন স্মিথের সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা বহু মানুষের জীবন রক্ষা করেছে। প্রধানমন্ত্রী স্মিথের মানসিকতার প্রশংসা করে বলেন, ভারতীয়রা জীবন নেয় না, বরং অন্যের জীবন রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করতেও প্রস্তুত।
1: উস সময় ভি আপনে আপনি জীবন কি পরোয়া নাহি কি সবি যাত্রীও কে জীবন কি পরোয়া কি আর সবসে বড়ি বাত 140 কোটি দেশবাসীও কা আপনে মান বড়ায়া আর ইসলিয়ে মে হৃদয় সে গর্ব অনুভব করতা স্মিত আপনে আপসে শুননা চাহুঙ্গা
2: স্যার মেরে লিয়ে মে স্যার সে ভি বোল রহা থা আপ মেরে সবসে বড়ে অ্যাক্টর্স হ্যায়
0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদায় পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলো তাদের কৌশলগত মজুত থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার সমন্বয়ে এই প্রক্রিয়াটি পরিচালিত হবে এবং প্রথম 20 দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহের ব্যবস্থা করা হবে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ নিয়ে আলোচনার জন্য আজ G7 জোটের নেতৃবৃন্দ জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউরোপীয় দেশগুলো তাদের কৌশলগত মজুত থেকে জ্বালানি সরবরাহ না করলে মার্কিন যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করে দেবে। এরপরই এই বৈঠকটি অনুষ্ঠিত হল। বৈঠকে G7 নেতৃবৃন্দ শোধনাগারের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রক্রিয়াকে আরও নমনীয় করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি ও তেলজাত পণ্যের বাণিজ্যে কোনো বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য রিপাবলিকান পার্টির জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়ে গেছে। 7টি প্রদেশ থেকে 8,700 জন আক্রান্তের সন্ধান মিলেছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা কম রেকর্ড হয় আফ্রিকার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, নজরদারির অভাবেও প্রকৃত রোগ আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে পারে। এখনও পর্যন্ত 2,162 জন সুস্থ হয়ে উঠেছেন। ইবোলায় মৃত্যুর হার দাঁড়িয়েছে 48.4%। উল্লেখ্য, গত মে মাসের মাঝামাঝি সময় দেশের 3টি প্রদেশ থেকে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে 7টি প্রদেশের 63টি স্বাস্থ্য এলাকায় এই সংক্রমণ অব্যাহত রয়েছে। ভারত সরকার 1,86,00,000 কোটি টাকার গ্রিন এনার্জি করিডর ফেজ 3 অনুমোদন করায় রাষ্ট্রসংঘ এটিকে স্বাগত জানিয়েছে। বিদ্যুৎ গ্রিড শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ বাড়ানোর এই পরিকল্পনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রসংঘ। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা GEC-3 প্রকল্পের জন্য মোট 1,86,405 কোটি টাকা অনুমোদন করেছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য বিদ্যুৎ সংযোগ শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা চালু করার জন্য 54,082 কোটি টাকার

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী

কেন্দ্রীয় অর্থ সাহায্যের সংস্থান রাখা হয়েছে। রপ্তানি প্রসার মিশনের আওতায় নির্দিষ্ট সময়ভিত্তিক উদ্যোগ রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফেসিলিটেশন রিলিফের দ্বিতীয় পর্যায়ের সময়সীমা বাড়ানো হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়া অব্যাহত ভূরাজনৈতিক অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চল সংলগ্ন এলাকায় সামুদ্রিক পণ্য সরবরাহের ওপর তার প্রভাবের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

0: সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও মিশনে দিনটি যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিজয়ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বচ্ছতা ভারত দিবস উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়কে সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারে বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিগড় মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল সকাল 9টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচ্ছন্নতা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বাই পোর্ট অথরিটির স্বচ্ছতা অভিযানে তিনি আজ এই মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। তথ্য সম্প্রচার মন্ত্রক আইজলের শিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল পিআইবি ও সিবিসির অতিরিক্ত মহানির্দেশক আইআইএস ডক্টর ইংগাম পামে, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী সংবাদ বিভাগের অধিকর্তা আইআইএস নাম্পিবৌ মারিনমাই এবং আইজল সিবিসির এমটিএস এইচ লিয়ানভেলার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তিন সহকর্মীর অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট সংগঠন ও তাদের বৃহত্তর পরিবারের পক্ষে এ এক অপূরণীয় ক্ষতি। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্বে ভারতে বাঘের জনসংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও জায়গা করে নিল ভারতীয় দল। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছে ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্কাল। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন ফারভিন হুদা। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বরগোহাই। আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা ভগত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতের মহিলা দল। এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ভারতের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপো, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইসি নাগোয়ায় এবারে এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: হারাগর পহলি বার মহিলা রিকর্ভ টিম কে ফাইনাল মে জগহ বনাই থি। 2023 মে কাঁস্য পদক জিতনে বালি ভারতীয় মহিলা রিকর্ভ টিম নে নাগোয়া মে পদক কা রং বদল কর সিধে স্বর্ণ কর দিয়া। উধর রিকর্ভ মিশ্রিত টিম ইভেন্ট মে ভারত নে রজত পদক জিতা। স্বর্ণ পদক কে লিয়ে খেলে গে ফাইনাল মে ধীরজ বম্বা দেবরা অর কুমকুম মোহত কি ভারতীয় জোড়ি কা সামনা চীন সে হুয়া। মুকাবলা বেহদ রোমাঞ্চক রহা, লেকিন চীন কে হাথো ভারত কো 3-5 সে হার কর রজত পদক সে সন্তোষ করনা পড়া। ভারত নে শুরুয়াতি 2 সেট গঁওয়ায়, লেকিন তীসরে সেট মে শানদার वापसी करते हुए 37-36 से जीत दर्ज की। चौथे सेट में दोनों टीमों के बीच 37-37 की बराबरी रही, लेकिन शुरुआती बढ़त के दम पर चीन ने मुकाबला अपने नाम कर लिया। स्कोर लाइन की बात करें तो भारत को 34-38, 35-37, 37-36 और 37-37 से कांटे भरे मुकाबले में शिकस्त मिली। वहीं दिन के आखिरी फाइनल मुकाबले में

0: The commemorations also marked the International Day of Non-Violence, with cultural and musical programs held at several locations. And now, before we close, here are the highlights of the bulletin. Prime Minister Modi praises brave pilot Smith Machar for saving hundreds of lives and foiling attempt to crash Israel-bound flight. Asserts Indians are those who risk their lives to save others, not take lives. G7 countries agree to release 100 million barrels of oil from strategic reserves to ease diesel prices amid US diesel export ban threat. India calls for WTO-compliant approach to correcting global trade distortions at G20 trade ministers meeting in US. UN climate chief hails India's Green Energy Corridor 3, says grid strengthening will deliver big dividends. And in Asian Games, India win first women's hockey gold in 44 years. Wrestler Sujit Kalkan and boxers Parveen Hooda, Lavlina Borgohain and Ankush Pankal also clinch gold. India climbs to fifth position in overall medal standings with 16 gold medals. Stay tuned to Akashvani. That concludes tonight's World News.
1: এতক্ষণ প্রথমে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত। ৭:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তি শ্রদ্ধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো।

হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, সকাল 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১২:০৫ বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন। ১২:৩০ মনের মতো গান। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শ্যামা সঙ্গীত, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন। 3:00 প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই